0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

ঘটনা কিন্তু মাঝে মধ্যেই আমার সঙ্গে ঘটে, যে কোনো একটা জিনিস হয়তো খুব গুছিয়ে রাখলাম কিন্তু আলটিমেটলি সেটা খুঁজেই পেলাম না, মানে এত গুছিয়ে রেখেছি যে জিনিসটা পাওয়াই গেল না। তো রেও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর অগোছালো লোকজনদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। একটু আগে যে কথাটা বললাম, এটা কিন্তু আমাদের অনেকের সঙ্গেই ঘটে, যে একটা জিনিস গুছিয়ে রাখলাম কিন্তু খুঁজে পেলাম না। কিন্তু শুনলে অবাক হবেন যে অগোছালো মানুষজনদের কিন্তু এই ব্যাপারটা ঘটেই না প্রায়, মানে জিনিসপত্র খুঁজে পাওয়ার ক্ষেত্রে এই গুছিয়ে রাখা লোকজনের ক্ষেত্রে অগোছালো মানুষজন অনেক বেশি তৎপর এবং অনেক বেশি সহজেই তারা নিজস্ব জিনিসপত্র খুঁজে পান। কাজেই অগোছালো মানুষজনদের নিয়ে খুব একটা ঠাট্টা করবেন না, বুঝেছেন? এরা কিন্তু আমাদের মতো গুছিয়ে রাখা মানুষজনদের থেকেও আরও অনেক বেশি গোছালো, যদিও তারা অ্যাকচুয়ালি অগোছালো। তো রেডিও বাংলানেট ডট কমে এই অগোছালো মানুষজনদের নিয়ে আড্ডাটা জারি থাকবে আমাদের একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: আসিন ফাগুন মাসে ফরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে,

কোনো একটা জিনিস অ্যাচিভ করতে হলে আমরা একটা কথা মাঝে মধ্যেই বলে থাকি যে গুছিয়ে কাজটা করতে হবে। মানে গুছিয়ে কাজ না করলে ব্যাপারটা অ্যাচিভ করা কোনো মতেই সম্ভব নয়। ব্যাপারটা অধিকাংশ ক্ষেত্রে সত্যি হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রমও আছে। রিসার্চ অনুযায়ী দেখা যায় যে যারা অগোছালো তারা যদি ঠিক করেন যে কোনো কাজ তারা অ্যাচিভ করবেন, তাহলে তাদের অ্যাচিভ করার প্রবাবিলিটি কিন্তু সাধারণ গোছানো মানুষদের থেকে অনেক বেশি হয়। কারণ তাদের কনসেন্ট্রেশন লেভেলটা কিন্তু কোনো কোনো জায়গায় সাধারণ গোছানো মানুষদের থেকে অনেক বেশি হয়। কাজেই অগোছানো ব্যক্তিদের মধ্যেও কিছু তো একটা ব্যাপার আছে। তো সেরকমই আরও অনেক ব্যাপার আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

প্রাণী জগতের মধ্যে সব থেকে বেশি স্মৃতিশক্তি হচ্ছে হাতির। আগে হ্যাঁ হাতির, হাতি সেই ছোট্টবেলা থেকে এই জীবনের শেষ দিন পর্যন্ত যা যা দেখেছে সব কিছু মনে রাখে, কোনো কিছুই সে ভুলে যায় না। কিন্তু মানুষদের মধ্যে একটা চাপা অহংকার কিন্তু আছে যে আমাদের মেমোরি সব থেকে শার্প, কিন্তু ব্যাপারটা তা নয়। আমাদের আড্ডাটা জারি আছে আজকে অগোছালো নিয়ে। এখন নিশ্চয়ই ভাবছেন যে অগোছালোর মধ্যে হাতি কোত্থেকে এলো, তার কারণ হলো এই স্মৃতিশক্তি। একটি রিসার্চে এটাও দেখা গেছে যে সাধারণ গোছানো মানুষদের থেকে অগোছালো মানুষদের স্মৃতিশক্তি অনেকটাই বেশি হয়, সেই জন্যই তারা অগোছালো অবস্থায় থাকলেও জীবনটা দিব্যি কাটিয়ে নিতে পারেন। কাজেই এই অগোছালো মানুষজন কিন্তু অতটাও হেলাফেলা করার মতন মানুষ নন। ইনফ্যাক্ট অগোছালো মানুষজনদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা জিনিয়াস। তো সেরকম একজন জিনিয়াসের কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে জানা ও অনরেডিও বাংলানেট ডট।

প্রত্যেকের আগে আপনাকে বলছিলাম যে কিছু মানুষ এরকম আছেন যারা কিনা নিতান্তই অবছারক, কিন্তু অ্যাকচুয়ালি তারা জিনিয়াস। এরকম একজন জিনিয়াস কিন্তু আমাদের বাঙালি জাতির গর্ব। তিনি হচ্ছেন ঋত্বিক ঘটক। সারাটা জীবন যিনি অগোছালোভাবেই কাটিয়ে দিয়েছেন, কিন্তু তার জিনিয়াস প্রকাশিত হয়েছে তার সৃষ্টির মাধ্যমে, তার ফিল্মের মাধ্যমে। আজকে সেই অমর ডাইরেক্টর বাঙালির গর্ব ঋত্বিক ঘটকের তিরোধান দিবস। রেডিও বাংলা ডট কম পরিবারের পক্ষ থেকে আমি গৌরব ওনার প্রতি জানাই সশ্রদ্ধ প্রণাম। তো রেডিও বাংলা ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি ছিল অগোছালো মানুষজনদের নিয়ে। অগোছালো মানুষজনদের মধ্যে এরকম অনেক ব্যাপার আছে যেগুলো কিনা অসাধারণ। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে নানার আড্ডার আসরে। এরকম অনেক ব্যাপার আছে যেগুলো কিনা অসাধারণ। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে নানার

radiobanglane.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গানদুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই আজকেও কিন্তু গানদুরিয়ার আড্ডা শুরু হয়েছে এক ঘন্টার জন্য, আর সেখানে অবশ্যই কথা হবে, আড্ডা হবে, আর তার সাথে সাথে ভালো ভালো গানও থাকছে। তাই বেশি কথা না বলে গানদুরিয়ার আড্ডায় অবশ্যই এগিয়ে যাবো, কিন্তু তার আগে একটা ছোটখাটো মিউজিক্যাল ব্রেক। ফিরছি আদে শুনছেন radiobanglane.com, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আর আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলছি সেটা আমাদের সবারই চিন্তার কারণ, মানে সেটা হলে চিন্তা একটু কমে, পুরোপুরি কখনোই কোনো মানুষের চিন্তা কমে যেতে পারে না, আর যদি না হয় চিন্তা বাড়ে। আবার অনেক সময় এটাই আমাদের শরীরে অনেক শরীরের খারাপের লক্ষণ দেখা দিতে পারে এটা না হলে, আবার অনেক সময় এটা শান্তিরও একটা শব্দ। যাই হোক, শব্দটা বারবার বলে ফেলছি, লোকানোর চেষ্টা করছি কিন্তু করতে পারছি না, সেটা হচ্ছে ঘুম। ঘুমের মতো ভালো ওষুধ আমাদের শরীরে আর কিছু নেই। আমাদের শরীরে যতটা পরিমাণ ঘুম দরকার হয় সেটা কখনোই হয় না, এবং রাতে কম ঘুম হওয়ার জন্য নানান রকম রোগ শরীরে বাসা বাঁধে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যাকে নিয়ে এত আলোচনা, বিশেষজ্ঞরা এই ব্যাপারটা নিয়ে এত রিসার্চ করছে এবং মানুষের প্রত্যেকটা মানুষের ঘরের ঘরের সমস্যা বলা যেতে পারে এই ঘুম। আর এই ঘুম নিয়ে অনেক অশান্তিও কিন্তু হয় মোটামুটি সংসারে। যাই হোক, মজা আড্ডায় এবং শরীরের দিকে খেয়াল রেখে সমস্ত কিছু নিয়ে ঘুম নিয়ে আজকে রেডিও বাংলা নেটে দারুণ আড্ডা হতে চলেছে। সবার আগে সবার ফার্স্ট যেটা বলা দরকার, যে আমরা সবসময় বলি যে ইয়াং জেনারেশনকে দোষারোপ করি যে ফোন দেখে, ভীষণভাবে কম্পিউটার দেখে, তো সেই জন্য যে আলোটা বেরোয় সেই সব ডিভাইস থেকে সেগুলো আমাদের ঘুমের মানে ক্ষতিকর আমাদের ঘুমের জন্য এবং সেগুলো শরীরের জন্য ভালো না। এবং রাতের বেলা যখন আপনি ঘুমাতে যেতে চাইছেন বা ঘুম আসছে, সেই সময় ফোনটা না দেখাই ভালো, তার কারণ সেগুলোর জন্য আপনার ঘুমটা চটকে যেতে পারে বা চলে যেতে পারে। এই অনেক কিছুই বলি, মোটামুটি আমরা ইয়াং জেনারেশনকেই দোষারোপ করি। কিন্তু তাছাড়াও ঘুম না হওয়ার আরও অনেকগুলো কারণ আছে, সেই সব কিছু নিয়ে অবশ্যই বলবো গান দরিয়ার আগে। কিন্তু একটা ছোটখাটো মিউজিক্যাল ব্রেক ফিট ছেড়ে শুনছেন রেডিও বাংলা নেই .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: radiobangladesh.com এ আজকে একটু সিরিয়াস আবার একটু মজার আলোচনা হচ্ছে, আড্ডা হচ্ছে, সেটা হচ্ছে ঘুম নিয়ে কথা হচ্ছে। আর এই ঘুম নিয়ে কথা বলতে বলতেই বারবার যেটা মনে হয় যে মানুষের এখন এতটাই ব্যস্ত মানুষ, যেখানে নিজেকে টাইম দেওয়ার জন্য, নিজের শরীরকে টাইম দেওয়ার জন্য বা মনকে টাইম দেওয়ার জন্য তাদের কাছে সময় নেই, তাদের নিজেদের জন্যই সময় নেই। তো আমাদের পর্যাপ্ত পরিমাণে যে ঘুমটা দরকার সেটা আমরা ঘুমাতে পারি না। সেটা নানান কারণে হতে পারে, বিভিন্ন রকম চিন্তার কারণে হতে পারে, টেনশনের কারণের জন্য হতে পারে, শারীরিক কিছু কিছু প্রবলেমসের জন্য কিন্তু ঘুম না হতে পারে। কিন্তু জাস্ট একটা ইমাজিন করুন, আই এম শিওর যে এটা আপনার সাথেও হয়েছে, যখন আপনি কলেজ লাইফে বা বন্ধুদের সাথে গল্প করেছেন, আপনাদের একটা গ্রুপ আছে, বন্ধুদের গ্রুপ, এবং সেখানে এমন একটা মানুষ আছে বা এমন একটা বন্ধু আছে যে খুবই সুখী মানুষ, যে হচ্ছে এক মিনিটে এক সেকেন্ডে যেখানে সেখানে ঘুমিয়ে যেতে পারে। একটা দুর্দান্ত আলোচনা হচ্ছে বা একটা দুর্দান্ত আড্ডা হচ্ছে বা ভীষণ একটা টেনশনের কথা হচ্ছে, সেখানে যদি কোনো সেই গ্রুপের ওই মানুষটা এক সেকেন্ডে বা এক মিনিটে ঘুমিয়ে যেতে পারে, তাহলে ঠিক কতটা রাগ হয়। তখন কিন্তু আর মনে হয় না যে মানুষের শরীরে ঘুম না হলে কতটা ক্ষতিকর, তখন মনে হয় যে সমস্ত রকমভাবে নানান কৌশলে নানান প্রক্রিয়া করে কীভাবে ঘুমটাকে কাটানো যায়।
1: Office time, this is jam.

ritual. Dichi do ekta dosh hocche lek khepche boss shekhane.

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

radiobanglani.com এ আজকে মজার আড্ডা এবং সিরিয়াস আলোচনার মধ্যে ঘুম থাকছে। আর ঘুম থাকার কারণ হচ্ছে মানুষের খুশি। মানুষ সত্যি ঘুম যদি কারোর পর্যাপ্ত পরিমাণে হয়, সেই মানুষটা যে সুস্থ সেটা কোনো ডাক্তারের প্রেসক্রাইব ছাড়াই কিন্তু বলা যেতে পারে। তারপরে তো তার মানসিক শারীরিক সমস্ত রকম আলাদা আলাদা প্রবলেমস আছে। তো যাই হোক, অবশ্যই ঘুমের কোনো প্রবলেম থাকলে আপনার নিজের যে বিশেষজ্ঞ আছেন, যে ডক্টর আছে, তাকে দেখাবেন। কিন্তু তার সাথে সাথে একটা মজার কথা বলি, ঘুম মানে কিন্তু নাক ডাকাও আসে। তো সেইখান থেকে একটা মজার কথা মনে হলো যে কোনো মানুষ শান্তিতে ঘুমাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে নাক ডাকছে, তার পাশে শুয়ে আপনার যখন ঘুম আসে না, তখন ঠিক কী মনে হয়, ঠিক কী মনে হয়, কতটা রাগ ওঠে, সেই সব কিছু আমি জানবো, কিন্তু এখন না। তার জন্য ফলো করতে হবে আর আমাকে বলতে হবে, আর আড্ডার সাথে সাথে থাকতে হবে। তার জন্য শুনতে হবে radiobanglani.com আর অবশ্যই ফলো করতে হবে www.radiobanglani.com। ভালো থাকবেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সবাইকেই প্রায় একটি কাজ করতে হয়, আর সেটা হলো সিদ্ধান্ত নেওয়া, মানে বিভিন্ন ক্ষেত্রে নানা বিষয়ে, ঘুম থেকে কখন উঠবেন, কোন জামাটা পরবেন, কি খাবেন, কোথায় বেরোবেন ইত্যাদি ছোটোখাটো বিষয় শুরু করে পড়াশোনা, ক্যারিয়ার, কর্মক্ষেত্র, এমন সব সিদ্ধান্ত কিন্তু আমাদের প্রত্যেককেই নিতে হয়। আসলে ব্যক্তিগত পারিবারিক জীবনেও কিন্তু এমন কিছু সময় আসে যখন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই আমরা। জীবন কতটা ব্যালেন্স করে চলবে তা নির্ভর করে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেমন তার ওপর। অথচ অনেক মানুষ আছেন যারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন না, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দিশেহারা হয়ে যায়, নার্ভাস বোধ করেন, কিন্তু লজ্জায় এসে কথা কাউকে বলতে সংকোচ হয়। আপনি যদি একই পথের পথিক হয়ে থাকেন তাহলে আজকের এই আড্ডার কিছু টুকরো পাঠ জেনে নিন, আর সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর এই আড্ডা নিয়ে। এখন গান শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We are at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio বাংলানেট.com।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা সিঁড়ি কথা নিয়ে। আসলে আমাদের প্রত্যেকের লক্ষ্য সামনের দিকে এগিয়ে যাওয়া, তো আমাদের তাই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো ওই সিঁড়ির দিকে এগোতে গেলে সিদ্ধান্ত নেওয়াটা খুব দরকার। আমি কতটা উঠবো, কতটা নামবো, আদৌ উঠবো কি না, তো আপনার একটা সিদ্ধান্ত শুধু আপনাকে নয়, আপনার জীবনের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রভাবিত করবে। আর এটা আসলে একটা প্রক্রিয়া যেটি আজীবন চলতে থাকে, তাই এর জন্য দক্ষতার প্রয়োজন আছে বৈকি। কিন্তু শুধু যে সমাধান সিদ্ধান্ত নিতে হয় তা তো নয়, কারণ জীবন এমনকি ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা আছে, যা থেকে বোঝা যায় আপনার বিচার ক্ষমতা, বুদ্ধিমত্তা, যুক্তির গভীরতা। তাই অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, সবসময় আপনি একা নন, কমবেশি সকলেই এই মুখোমুখি সমস্যার মধ্যে আছে, এবং দীর্ঘদিন এরকম চলতে থাকলে হতাশা কিন্তু আসবেই। আর এটাও ঠিক, ভালো যেমন দীর্ঘস্থায়ী হয় না, খারাপও দীর্ঘস্থায়ী হয় না, তাই কোথাও না কোথাও পথ আছে। তাই একটা জিনিস, দক্ষতা একদিনে আসে না, গড়ে তুলতে হয়। নজর কাটা ব্যক্তিত্ব তৈরি করতে আমরা তো অনেক কিছুই করে থাকি, তেমনই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু প্রখর করে তুলতে একটু শান দেওয়া দরকার, মানে ঠিকঠাক বুঝে শুনে। তাহলে এবার কী বলে এগোবো সেই পথটাও ভাবতে হবে, ঠিক পথ না ভুল পথ এটা নিজেকেই নির্বাচন করতে হবে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আর আজকের এই আড্ডা সেই নিয়ে সামনের দিকে। সঙ্গে থাকুন।

দিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা সেরে নিয়ে। তা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আপনার প্রথম কাজ হবে সম্ভাব্য সব বিকল্পকে একত্রে লিখে রাখা। এই ধাপে দাঁড়িয়ে বিচার করার কোনো প্রয়োজন নেই যে কোনো বিকল্পটা ঠিক আর কোন বিকল্পটা ভুল। যেমন ধরুন আপনি কেরিয়ারে কী করবেন সে নিয়ে চিন্তা করছেন, এবার আপনি চাকরিও করতে পারেন আবার ব্যবসাও করতে পারেন। আবার যদি কোনো ব্যক্তিগত পছন্দ থাকে সেই প্যাশনকে নিজের কেরিয়ার হিসেবে বেছে নিতে পারেন। সুতরাং এই প্রাথমিক স্তরে দাঁড়িয়ে কোনো রকম দূরের চিন্তা না করাই ভালো। এখানে প্রধান কাজ হবে শুধুমাত্র সেই বিকল্প পথগুলোর একটা তালিকা তৈরি করা। সেখান থেকে পরবর্তী ধাপে যেতে কিন্তু সুবিধা হবে। আর এই সময় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারো কাছ থেকে কোনো পরামর্শ পেলে সেটাও কিন্তু লিখে রাখুন। সেটা কাজে আসুক বা না আসুক সব রকম সম্ভাবনা সম্পর্কে জেনে রাখাই কিন্তু যে কোনো ধাপের মূল উদ্দেশ্য। আমাদের আড্ডা জারি থাকবে সেরে নিয়ে, সঙ্গে থাকবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

তো ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল আড্ডা সিঁড়ির কথা নিয়ে। মানে সিঁড়ি যেভাবে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে চলে, ঠিক সেভাবে সিঁড়ির মতো করে আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে উঠতে হবে। আর আমরা প্রথম ধাপের কথা জানা হয়ে গেছে, এবার দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপের মেন কাজ কি জানেন তো? ছেঁকে নেওয়া। হ্যাঁ, মানে নিজের সহজাত বুদ্ধিকেই এখানে ছাঁকনি হিসেবে ব্যবহার করুন। এক নজরে যে বিষয়গুলো আপনার অসম্ভব বলে মনে হচ্ছে বা পছন্দ হচ্ছে না, সেগুলো কিন্তু তক্ষুনি বাদ দিয়ে দিন। এর ফলে কি হবে? আপনার তালিকাটি ছোট হবে, সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে। আর এইভাবে বাছাই করার পর যে পথগুলো আপনার সামনে খোলা রইল, সেগুলোকে নিয়ে কাটাছেঁড়া করতে হবে। অর্থাৎ সেই পথে এগুলো ভবিষ্যতে লাভ হবে না লোকসান হবে তার প্রভাব পড়তে পারে, কিন্তু সবটুকু তলিয়ে ভাবতে হবে। আর এর জন্য দরকার পড়লে একটু বেশি সময়ও নিতে পারেন। তাহলেই দেখবেন এক সময় খুব সহজেই নিজের সিদ্ধান্তে পৌঁছে গেছেন। সঙ্গে থাকুন, আবারও ফিরে আসবো সিঁড়ির কথা নিয়ে। এখন সাফল্য ছাড়া আর কি? আর সেই সাফল্য পেতে গেলে লড়াই তো করতেই হবে, আর তার জন্যই কিছু টুকরো প্ল্যানিং নিয়ে চলছে আজকের ইয়ারটা সিঁড়ি। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা সিঁড়ি নিয়ে। তো একটা জিনিস মনে রাখবেন সবসময়, যে একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে আর কিন্তু পিছনে ফিরে তাকাবেন না, তখন কাজ হবে শুধুই সামনে এগিয়ে চলা। কারণ কোনো সিদ্ধান্ত নিলে তা কিন্তু হলো না, সব বাধা পেরিয়ে সেই সিদ্ধান্তকে বজায় রাখতেও জানতে হবে, তাকে কার্যকর করতে হবে, তবেই তো তার সাফল্য। তা না হলে এত পরিশ্রমের কিন্তু কোনো অর্থই থাকবে না। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য কিন্তু সফল ব্যক্তিত্বের অন্যতম চাবিকাঠি। হ্যাঁ, আজকের এই আড্ডা, এই সিঁড়ি আগামী দিনের আপনার অনেকগুলো পথ চলার অঙ্গীকার হয়ে দাঁড়াবে, এটুকু আশা রাখি। তো কেমন লাগলো আজকের এই শো? এই শো শেষের পর অবশ্যই 4475039657 12 আমাকে জানাতে ভুলবেন না। আর এভাবেই 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobangladesh.com এর সঙ্গে জুড়ে থাকুন, আর আরও আরও সামনের দিকে এগিয়ে চলুন। কারণ আমাদের প্রত্যেকের লক্ষ্য সামনে, পিছনে নয়। তাই লড়াইও হবে সামনে এবং জয়ও হবে সামনেই। আজ আসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর শুনতে থাকুন radiobangladesh.com।

কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো এসে গেছি আপনার নতুন বন্ধু, আপনার সঙ্গে এক ঘন্টা চুটি আড্ডা মারব। আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, আপনি যখন কাউকে মিস করেন কি করেন? নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করেন বা তাকে ফোন করেন। কিন্তু হোয়াটসঅ্যাপে যদি রিপ্লাই না আসে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। বা অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে মেসেজগুলো হাইড করে রেখে দিই, যে মানুষটাকে আপনি মিস করছেন সেই মানুষটার কাছে পৌঁছচ্ছে না। বা আমাদের পুরনো একটা বিষয় আছে, আমাদের মধ্যে রাগ হয়, সেটার জন্য আমরা ব্লক করে দিই, তাহলে আপনার কথাগুলো আপনার মানুষের কাছে পৌঁছচ্ছে না। আপনি একটা পুরনো পন্থা ব্যবহার করতে পারেন, একটা চিঠি লিখতে পারেন, মন খুলে একটা চিঠি লিখতে পারেন। ঝটপট একটা চিঠি লিখে ফেলুন এই মুহূর্তে আপনি যাকে মিস করছেন তার জন্য। ততক্ষণ আমি আপনার জন্য পরের গানটা শোনাচ্ছি। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরঙ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বলেছিলাম না, চিঠি লিখলে ভালো থাকা যায়, ভালো রাখাও যায়। আসলে শব্দের তো একটা দারুণ মায়া আছে, চোখের শান্তি, মনের আরাম। প্রিয় মানুষের জন্য একটা চিঠি লিখতে বসা, মনে হচ্ছে কি হবে চিঠি লিখে, মানুষটা তো এত দূরে। হয়তো চিঠি পৌঁছতে অনেক সময় লাগবে, চিঠি আসতে অনেক সময় লাগবে, কিন্তু অপেক্ষার একটা আলাদা মূল্য আছে। এবং মেসেজে ব্লক করা যায়, ফোন কলস ব্লক করা যায়, কন্ট্যাক্ট রাখা যায় না, কিন্তু চিঠি এমন একটা মাধ্যম, সেটার মধ্যে একটা অদ্ভুত বিষয় আছে, সেটা কিন্তু কোনোভাবে ব্লক করে না। তাহলে দেরিতে হলেও মানুষটার কাছে আপনার শব্দগুলো পৌঁছাবে, আর সেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। এই গানটা তার জন্য, আপনি এখন যার কথা ভাবছেন, যেই মানুষটার জন্য আপনি চিঠি লিখবেন কি লিখবেন না।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

সবারই একটা প্রিয় ঠিকানা থাকে, যে ঠিকানায় আমরা নিত্যদিন বসবাস করতে চাই কিংবা সেই ঠিকানায় আমরা যাপন করতে চাই। আসলে অনেক সময় হয় ঠিকানা অনেক দূর, কিন্তু সেই মানুষটার মনের ঠিকানায় যদি আমরা থাকি, আমার মনে হয় শহরের দূরত্ব কিংবা যানজট পেরিয়ে তার কাছে পৌঁছানোটা খুব একটা মুশকিল নয়। একটা মানুষের মনের ঘরের মধ্যে থাকার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে, পরিতৃপ্তি আছে, সেটা বোধ হয় অন্যত্র থাকা খুব কঠিন। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, পরবর্তী গানটা সাজানো রইল আপনার মনের মানুষের জন্য।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায়
0: কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

কথা বলা হয়নি বলেই বলছি, জমি একখানা চিঠি লিখে ফেলুন তো আপনার সব থেকে কাছের মানুষটাকে। হতে পারে সে আপনার মা, কিংবা সে আপনার ভাই বা বোন, বা আপনার হাজবেন্ড কিংবা ওয়াইফ, যাদের কথা আমরা ভাবি না, মানে চিঠি লিখবো বলে ভাবি না। যে মানুষটা আমার কাছে রয়েছে সেই মানুষটাকে আবার চিঠি লিখবো, কেন লিখবো? মেসেজে দেখছে না, সময় পাচ্ছে না, কিংবা ফোন ধরছে না, একটা চিঠি তাকে লিখে ফেলুন, বা নিজেকে একটা চিঠি লিখুন। কোনো দিন নিজেকে চিঠি লিখেছেন? নিজের জন্য শব্দ খরচ করেছেন? শব্দের একটা অদ্ভুত প্রভাব আছে, যে শব্দ মানুষের মনে ভীষণভাবে সংযোগ স্থাপন করতে পারে। তাই চিঠি লেখা কিংবা নিজের জন্য একটা নোট লেখা ভীষণ ইম্পর্টেন্ট। তাই দেরি না করে, কারোর জন্য না হোক, নিজের জন্য একটা চিঠি লিখে ফেলুন। তারপর আমাকে জানান যে কেমন লাগছে আপনার নিজেকে একটা চিঠি দিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, অ্যানির সঙ্গে রং বেরঙ।

কি করে জানবে বলুন তো যদি আপনি মানুষটিকে না বলেন? খুব ঝগড়া হয়েছে কিংবা খুব মন খারাপ, কথা বলতে ইচ্ছে করছে না, শব্দ গুছিয়ে সাজিয়ে লিখুন, দেখবেন শব্দ কিন্তু মানুষের মনের জটিলতা খুলে দেয়। হয়তো আপনি মুখে একটা কথা বলছেন, সে কথাটা আপনি বলতে চাননি, কিন্তু আপনি যখন লিখবেন আপনার সেই লেখাটার মধ্যে মনের ভাবটা ফুটে উঠবে। আগে একটা বিশেষ মাধ্যম ছিল প্রেমের, সেটা হলো চিঠি, শব্দের আদান প্রদান হওয়া। আজকাল প্রযুক্তি এত উন্নত, আমরা খুব সহজেই শব্দদের আদান প্রদান করে ফেলি, কিন্তু থাকে না সেই অপেক্ষাটা। আপনি হয়তো খুব দামি একটা উপহার কাউকে দিলেন, সে হয়তো একটা সময়ের পর সেই জিনিসটা ব্যবহার করল না, কিন্তু আপনি যদি কোনো মানুষকে কিছু কথা গুছিয়ে সাজিয়ে তাকে উপহার দেন, সেই কথাটা কিন্তু তার জীবনে আজীবন রয়ে যাবে। সে কিন্তু সেই কথাটায় ভীষণ জোর দেবে এবং ভালোবাসা বাড়বে। তাই শব্দের প্রভাব আছে। এবার থেকে কিন্তু আমিও অপেক্ষা করব কবে আপনি আমার জন্য একটা চিঠি লিখছেন। আমাকেও কিন্তু আপনাকে চিঠি লিখতেই হবে, সময় বলছে এখন টাটা করতে, তাই আমাকে এখন আসতে হবে পরের দিনের জন্য। আপনিও যেমন আমার অপেক্ষা করবেন, আমিও আপনার জন্য অপেক্ষা করব। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ছোট থেকে বড় খেলা সবারই ভীষণ প্রিয়। প্রাচীন কাল থেকেই খেলা বিনোদনের একটি মাধ্যম। খেললে যেমন সেটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, সেটা আমাদের এক্সারসাইজের কাজ করে, ঠিক খেলা দেখলেও কিন্তু আমাদের মন ভীষণ ভালো হয়ে যায়, কারণ ভীষণ ভীষণ আনন্দ হয় খেলা দেখলে। আর ঠিক তেমনই সেই কারণেই আমরা নানা রকমের খেলা দেখতে পাই, সেটা কিছু ইনডোর গেম যেমন রয়েছে, ঠিক আউটডোর গেমও কিন্তু প্রচুর রয়েছে, যাকে বলে স্থলে জলে অন্তরীক্ষে সব জায়গারই কিন্তু কিছু না কিছু খেলা রয়েছে। আর এমনই এক খেলা যা সাধারণত আমরা সমতলে দেখে অভ্যস্ত, সেই খেলাই আমরা পাহাড়ের চূড়ায় যদি দেখতে পাই তাহলে কেমন হয়? তেমনই এক খেলার গল্প শেয়ার করব আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই আজকে খেলা নিয়ে কথা বলবো, কারণ খেলা ওই যে বললাম ভীষণ ভীষণ প্রিয় সকলের। খেলা দেখেও যেমন আনন্দ হয়, খেললেও কিন্তু ভীষণ আনন্দ হয়। জিতলে যেমন একটা নিজেকে ভীষণ জয়ী বা জয় একটা খুশি এনে দেয়, ঠিক তেমনই হারলে কিন্তু মন খারাপও হয়ে যায়। সেই খেলার গল্প আমাদের জারি থাকবে, তবে পরপর তিনটে গানের ওপারে। শুনে নিচ্ছি পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সমতল থেকে ১৩,০০০ ফুট উচ্চতা, আর সেখানে খেলা। সেই খেলা দেখায় যেমন আনন্দ উপভোগ করা যায়, ঠিক তেমনই সেই খেলার মধ্যে কিন্তু রয়েছে বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার, সেই বিরলতম খেলার অভিজ্ঞতা, আর সেটা সেই পাহাড় চূড়ার খেলায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি এই পাহাড় চূড়ার খেলা নিয়ে। ওই যে বললাম একেবারে ১৮,০০০ ফুট উচ্চতায়, বিশ্বে এমন কোনো পাহাড়ি জায়গা নেই যেখানে এই খেলা এত উচ্চতায় খেলা যেতে পারে যা সেখানে খেলা হয়। সেদিক থেকে এটা কিন্তু একেবারে যাকে বলে পাহাড়ের উপরে ময়দানের এক রেকর্ড। সমতলে সাধারণত এই খেলা খেলা হয়, কিন্তু ওই উচ্চতায় ১৮,০০০ ফুট উচ্চতায় সিকিমের এমন এক পাহাড়ি ময়দান যেখানে খেলা হয় গলফের মতো খেলা, সেই গলফের অত বড় প্রাঙ্গণ সেই ১৮,০২৫ ফুট উচ্চতায়। কিভাবে জানবো তবে পরপর দুটো গানের ওপারে। চলো শুনে নি গান, তারপর ফিরছি আমাদের আজকে এই পাহাড় চূড়ার খেলার গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

নামে একটি জায়গা, পাহাড়ের উপরে হিমালয়ের বুকে সেই জায়গা যেখানে তৈরি হয়েছে একটি গল্ফ কোর্স। ভাবা যায় পাহাড়ের উপরে সেই 13,000 ফুট উচ্চতায় একটা গল্ফ কোর্স তৈরি করা, সেটা তো সহজ কথা নয়। আর সেই অসম্ভবকে সম্ভব করেছেন ভারতীয় সেনার 2 আধিকারিক। 70-এর দশকে তৈরি হয়েছে সেই গল্ফ কোর্স, যেখানে গল্ফ খেলা কেবল একটা খেলা নয়, একটা রোমহর্ষক টানটান অভিজ্ঞতা। সেই পাহাড় চূড়ার খেলার গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে পাহাড়ের উপরে অত উচ্চতায় গল্ফ কোর্স তৈরি করা, সেখানে গল্ফ খেলা নিয়ে কথা বলছি। এই গল্ফ খেলার জন্য তো আমরা জানি বিশাল প্রাঙ্গণ প্রয়োজন, সেটা সমতলে সম্ভব, কারণ সমতলে অনেকটা ঘাসের জমি বা অনেকটা মাঠ খুঁজে পাওয়া যায়। কিন্তু পাহাড়ের উপরে সেটা পাওয়া কিন্তু বেশ কষ্টকর, কারণ গল্ফে আমরা জানি বল অনেক দূর পর্যন্ত উড়ে যায়, আর সেখানে পাহাড়ের ওপরে সেটা তৈরি করা বেশ কঠিন কাজ। আর সেই রকম একটি পাহাড়ের ওপরে 18টি গল্ফের হোল যুক্ত সেই গল্ফ কোর্সটি তৈরি করেছেন 70-এর দশকে ভারতীয় সেনার 2 আধিকারিক। আর সেই কাজটি তারা করে একেবারে রেকর্ড করে দিয়েছেন। আমরা সেই গল্ফ কোর্সের গল্প শেয়ার করব, থাকবো আমরা আমাদের আজকের আড্ডা নিয়ে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর 3টে গানের উপরে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: একটি কথা শুধাই।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: Voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

বিশ্বে এমন কোনো পাহাড়ি জায়গা নেই যেখানে এই খেলা এত উচ্চতাতেও খেলা যেতে পারে, যা রয়েছে সিকিমে। সেদিক থেকে এটি পাহাড়ের উপরে ময়দানের এক রেকর্ড। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পাহাড় চূড়ার খেলা নিয়ে, যেখানে আমি শেয়ার করছি আপনার সঙ্গে সিকিমের কুপুপে যে গল্ফ কোর্সটি রয়েছে সেই গল্ফ কোর্সের গল্প নিয়ে। সমতলে এই খেলা হয় আমরা জানি, কিন্তু ওই উচ্চতায় এমন খেলা সত্যিই ভাবা যেত না যদি না 1970-এর ভারতীয় সেনার দুই আধিকারিক ওই 13,025 ফুট উচ্চতায় সিকিমে এমন এক পাহাড়ি ময়দান তারা খুঁজে পেতেন। আর শুধু খুঁজে পেলেই তো হলো না, সেই উচ্চতায় ওই রকম একটা গল্ফ খেলার উপযুক্ত প্রাঙ্গণ সেটা তৈরি করা সেটাও কিন্তু বেশ কষ্টকর, যেখানে খাড়াই উতরাই পাথুরে অসমতল পাহাড় চারধারে ছড়িয়ে রয়েছে, সেখানে ওই রকম গল্ফ খেলার উপযুক্ত প্রাঙ্গণ পাওয়া সত্যি সহজ কথা নয়। আর সেখানে যে সেই খেলাটি খেলা যেতে পারে তাও তাদের মাথা থেকে কিন্তু বের হয়। তবে ভাবুন, সেই অসম্ভবকে তারা সম্ভব করেছেন সিকিমের কুপুপ নামে সেই জায়গায়, পাহাড়ের উপরে হিমালয়ের বুকে 70-এর দশকে তৈরি হয়েছে সেই গল্ফ কোর্স। 18টি গল্ফের হোল যুক্ত সেই যে গল্ফ কোর্সটি সেটি সত্যি একটি রেকর্ড। আর সেখানে খেলা যাকে বলে একেবারে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমাদের আজকের এই যে পপকর্নের আড্ডা সেটা তো জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: Shuchin, Radio Banglanet. বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।
6: বউ কথা কইব না, আমি কি বউ যে কথা কইব? যা পালা। গৃহস্থের খোকা হোক, ন্যাকা, দূর হোক, কি জ্বালা!

চোখ গেছে, তুই কানা, বুঝলি, তুই কানা, যা যা বে হয়।

আর বউ কথা কও, গা জুলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা, যা যা যা যা যা যা যা বিহায়া।

দুটো গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলারে.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পাহাড় চূড়ার খেলা নিয়ে, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে সিকিমের কুপুপ নামে যে জায়গা, পাহাড়ের ওপরে হিমালয়ের বুকে সেই জায়গা, 13,025 ফুট উচ্চতা। আর সেখানেই তৈরি হয়েছে 70-এর দশকে গলফ কোর্স, আর সেটা রীতিমতো একটা রেকর্ড। আর সেখানে খেলা উপভোগ করা বা খেলা দেখাটা রীতিমতো একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর সেই গলফ কোর্সের গল্প করতে করতেই আমাদের আজকের মতো পপকর্নের আড্ডা শেষ করার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে, আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: ফাগুন মাসে ফরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বলল মেলতে মানা? আমি আছি তো আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র ওনলি অন রেডিও বাংলানেট.com।

একটি গাছ একটি প্রাণ, এ কথা তো আমরা প্রত্যেকেই জানি, মানে গাছেরও প্রাণ আছে। আবার গাছ বিভিন্ন সময় বিভিন্ন জীবের প্রাণও বাঁচিয়ে থাকে। কিন্তু এই গাছকে ঘিরে যে কত কথা, কত গল্প, কত কাহিনী আছে সেটা কি আপনি জানেন? তো রেডিও বাংলায় ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর যে কথাটা বলছিলাম যে একটি গাছ একটি প্রান্ত বটেই, কিন্তু তার সঙ্গে এই গাছকে ঘিরে এরকম অজস্র তথ্য, ঘটনা এবং গল্প আছে যেগুলো শুনলে একদম তাক লেগে যেতে হয়, বুঝলেন তো? সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

পৃথিবীতে সর্বাধিক বেঁচে থাকে যে প্রাণী, সেই প্রাণীর নামটা ঠিক কি সেটা বললে অনেকেই বলবেন যে গজকচ্ছপ, আবার অনেকে বলতে পারেন যে নীল তিমি, কারণ দুজনেই মোটামুটি 450 থেকে 500 বছর পর্যন্ত বেঁচে ফেলতে পারে। কিন্তু আমি যদি বলি যে এরা এই প্রাণীর কাছে কিন্তু একেবারেই কোনো মানে ধারে কাছে আসতে পারে না, এবং এই প্রাণীর নাম হলো গাছ। আগে হ্যাঁ হ্যাঁ গাছ। ক্যালিফোর্নিয়ায় কিছুদিন আগে একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে কিছু কিছু জায়ান্ট ট্রি আছে যেগুলোর বয়স গড়পড়তা 4000 থেকে 5000 বছর। ভাবতে পারছেন, 4000 থেকে 5000 বছর ধরে গাছগুলো বেঁচে রয়েছে। শুধুমাত্র তাই নয়, এরকম কিছু উদ্ভিদ, এরকম কিছু গাছ আছে যাদের মৃত্যু কখনোই বয়সের কারণে হয় না। এরকমই অদ্ভুত ব্যাপার ঘটে গাছেদের সঙ্গে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে রানার আড্ডার আসরে গাছকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

একটা ব্যাপার নিয়ে কিন্তু এখন প্রায় প্রত্যেকেই প্রচণ্ড কনশাস, সেটি হলো ইলেকট্রিসিটি। শুধুমাত্র ইলেকট্রিসিটি নয়, ইলেকট্রিসিটি বিল। কিন্তু আপনি জানেন কি, এক্ষেত্রেও গাছ আপনাকে হেল্প করতে পারে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর গাছকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে আমাদের ইলেকট্রিসিটি বিল কমাতেও কিন্তু গাছ খুব বেশি করে সাহায্য করতে পারে। দেখা গেছে যে ওয়েল প্ল্যান্ড ওয়েতে যদি আপনারা গাছ বাড়িতে পোতেন, ঠিকঠাকভাবে গাছের ছায়া যদি আপনার বাড়িতে পড়ে, তাহলে আপনার বাড়ির টেম্পারেচার কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে, এবং তার ফলে আপনার ইলেকট্রিসিটি কনজাম্পশন কমতে বাধ্য, এবং অবশ্যই আপনার ইলেকট্রিসিটি বিলও কমতে বাধ্য। তো রেডিও বাংলা নাইট ডট কমে গাছকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট।

কথায় বলে গল্পে গরু গাছে ওঠে, কিন্তু আমি যদি বলি যে বাস্তবে গাছ চাঁদে যায় এবং সেখান থেকে ফেরত চলে আসে, শুনতে অদ্ভুত লাগছে না? কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোপুরি সত্যি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, গাছকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে এই পৃথিবীর বুকে এরকম কিছু গাছ আছে যারা কি না চাঁদে গিয়েছিল এবং সেখান থেকে আবার ফেরত চলে এসছে। গল্পটা হচ্ছে এরকম যে 1971 খ্রিস্টাব্দে Apollo 14 ইউএসএ গভর্নমেন্ট নাসা কিছু গাছের বীজ সেখানে পাঠিয়েছিল এক্সপেরিমেন্টেশনের জন্য। তারপরে আলটিমেটলি সেই Apollo 14 যখন মিশন আবার ফেরত আসে, সেই গাছগুলোকে নিয়ে চলে আসে এবং পরবর্তীকালে সেই গাছ কিন্তু মাটিতেই পোতা হয়েছে এবং সেই গাছ থেকে যে উদ্ভিদ বড় গাছ তৈরি হয়েছে তারাও কিন্তু দিব্যি বহাল তবিয়তে আছে। কাজে এই সমস্ত গাছগুলো কিন্তু সিরিয়াসলি চাঁদ থেকে ঘুরে চলে এসেছে, বুঝলেন? তো রেডিও বাংলা নেট ডট কমে এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার জন্য ওয়েট করবে এই গাছকে নিয়ে আরও অনেক কথা। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনাকে যদি বলি যে গাছেরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে, তাহলে কি আপনি অবাক হবেন? আমি বলবো হবেন না, তার কারণ গাছেরা কিন্তু পারে এটা করতে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে গাছেরা নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্য এক ধরনের রাসায়নিক পদার্থ পাতা থেকে নিষ্কাশন করতে পারে, তার নাম ফেনোলিক্স। আর এই ফেনোলিক্স ডিটেক্ট করে আশেপাশের যে সমস্ত উদ্ভিদ আছে তারা নিজেদের আত্মরক্ষা করতে সক্ষম হয়। স্পেশালি এটা বেশি কাজ করে যখন কিনা কোনো ইনসেক্ট কোনো গাছকে অ্যাটাক করে। একটি গাছ যখন অ্যাট্যাক্ট হয় ইনসেক্টসের দ্বারা, তখন এই ফেনোলিক্স ছেড়ে সে চারপাশের অন্যান্য গাছকে সাবধান করে দেয় যে তারা যেন এই অ্যাট্যাক প্রতিহত করার মতো কোনো ব্যবস্থা নিতে পারে। আর বিভিন্ন ক্ষেত্রে এরকম ব্যবস্থা নিয়েও থাকে অন্যান্য গাছেরা। শুনতে কীরকম অদ্ভুত লাগছে না, কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু সত্যি। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি ছিল গাছকে নিয়ে, একটি গাছ একটি প্রাণ। আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম যে একটি প্রাণ তো বটেই, কিন্তু গাছকে ঘিরে এরকম অজস্র কথা কাহিনী এবং গল্প আছে যেগুলো কিনা এক কথায় অবিশ্বাস্য কিন্তু পুরোপুরি সত্যি। তো কেমন লাগলো বলুন তো আপনার, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে আরও একটা কথা বলার আছে, সেটা হলো যে এই গাছকে নিয়ে আরও অনেক কথা বলার আছে, কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই গাছকে নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

radiobangane.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডা শুরু হয়েছে, আর সেই আড্ডায় অবশ্যই গল্প হবে জমজমাট, আর তার সাথে সাথে থাকবে কিছু ভালো ভালো গান, আর সেই গানগুলো শুনবো তো অবশ্যই, কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাঙালি.com, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglanei.com এ আমি রুবিনা হাজির। এবং যেহেতু কান্দুরিয়ার আড্ডা মানেই হচ্ছে কিছু নস্টালজিয়াকে আমরা উস্কে দিই, আবার কিছু ছোটবেলার কথা মনে করি, আবার কখনো কখনো নতুন কোনো বাংলা সিনেমার আপডেট দিই, আবার সব ব্যস্ততার মাঝখানেও কখনো কখনো সেই বন্ধুত্বের কথাগুলো বলি। আর বন্ধুত্বের কথা বলতে বলতেই বারবার যেটা মনে হয় সেটা হচ্ছে স্কুল লাইফ বা কলেজ লাইফ। আর কলেজ লাইফ বলতে যেটা সবচেয়ে বেশি মিস করি আমরা সেটা হচ্ছে আর কিচ্ছু না, সেটা কলেজ ক্যান্টিনের আড্ডা। আই এম শিওর যে আপনিও সেই কলেজ ক্যান্টিনের আড্ডা মিস করেন, তাই জন্য আজকের সেই মুহূর্তগুলো যেগুলো আমরা ক্যান্টিনে বসে আড্ডা দিয়েছি এবং ক্যান্টিনে সেই মুহূর্তগুলো তোলার চেষ্টা করব, ধরানোর চেষ্টা করব শুধুমাত্র এই আড্ডার মাধ্যমে।

কলেজ মানেই হচ্ছে একটা বাধার বা বাঁধন থেকে মুক্তি পাওয়া, তাই তো? ঠিক পড়াশোনা হয়ে যেত, মানে আমাদের কলেজে যে যে ক্লাসগুলো হতো সেই ক্লাসগুলো ঠিকঠাক করে করে, আবারও বলছি ঠিকঠাক করে করে, কারণ কলেজে পড়াশোনাটা অনেক কমই হতো। তো সব সময় কোনো কোনো মানুষজন বা স্টুডেন্ট, সেই সবাইকে আমরা কোথায় পেতাম? ক্যান্টিন। ক্যান্টিনে বসে সেই আড্ডা, এবং ক্যান্টিন থেকে কত যে ক্রিয়েটিভ আইডিয়া বেরোতো সেটা কিন্তু মানে ভোলার নয়। অনেকেই আছে যারা গান ভালোবাসে, তাদের সিঙ্গার হওয়ার প্রথম ইচ্ছাটা বা এই যে বন্ধুদের কাছ থেকে একটা প্রশংসা পাওয়া গান নিয়ে, নাচ নিয়ে, আবৃত্তি নিয়ে বা কিছু একটা ভয়েস নিয়ে, যেসব যারা ক্রিয়েটিভলি কাজ করে, সেই সব কিছু যেগুলো আমরা ক্যান্টিনে বসে আড্ডা দিতে দিতে শুরু করতে পারি, সেই সব কিছু শুরু হয়েছে কলেজ ক্যান্টিনে। তাই কলেজের ক্যান্টিন ভীষণভাবে স্পেশাল, আর আমাদের জীবনেও স্পেশাল এই ক্যান্টিনের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

কত বড় বড় সিঙ্গার তাদের গান লিখেছেন বা তাদের গান লেখা শুরু হয়েছে কলেজ ক্যান্টিনে। কলেজ ক্যান্টিন নিয়ে কত সিনেমার গান আছে, অবশ্যই সেই আড্ডাগুলো তো আমাদের চোখের সামনে ভাসছে এই আড্ডাটা দিতে দিতে। এবং আমার মনে হয় যে আমরা যখন কলেজে পড়তাম ক্যান্টিনেও বসে, কিন্তু আমাদের কাছে ওই নাইনটিজের গানগুলোই একটা প্রধান বিষয় ছিল বা একটা প্রধান অস্ত্র ছিল বলা যেতে পারে আড্ডার মূল বিষয়। তাছাড়াও আরও অনেক কিছু নিয়ে আড্ডা করতাম, এবং সবথেকে বেশি সেটা হচ্ছে পলিটিক্স। যারা পলিটিক্স ভালোবাসত, পলিটিক্স বুঝতো, তারা কিন্তু রাজনীতি নিয়েও কিন্তু ভীষণভাবে আলোচনা হতো। মানে আমরা যদি ভাবি যে কলেজ ক্যান্টিন নামে খুবই একটা খুব ক্যাজুয়াল আড্ডা, আর সেখানে কোনো গম্ভীর আলোচনা হয় না বা সেখানে কোনো ইন্টেলেকচুয়াল কথাবার্তা হয় না, তাহলে কিন্তু খুব ভুল ভাববো। যেমন সামনে কফির বা চায়ের কাপ থাকতো, বা কখনো এক প্লেট চানাচুর বা চাউমিন থাকতো, তো সেখানে ঠিক সেই রকমই একটা দিকে গান বাজনা হতো এবং তার সাথে সাথে রাজনীতি নিয়েও কিন্তু কথাবার্তা হতো।

একদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

এই কলেজ ক্যান্টিন থেকেই অনেক স্মৃতির শুরু, আবার এই কলেজ ক্যান্টিনে অনেক স্মৃতি কিন্তু ভেঙে চুরমার হয়েছে। তো এই কলেজ ক্যান্টিনের আড্ডা দিতে দিতে আমি তো ভীষণ নস্টালজিক হয়ে পড়ছি, এবং আমি যতটা মানে আমি শেয়ার করতে পারছি সেই সবটাই আমার ভিশন থেকে। তো আপনার যে কলেজ ক্যান্টিনের ভিশনটা বা আপনি কিভাবে কলেজ ক্যান্টিনে উপভোগ করেছেন, কিভাবে আড্ডা দিয়েছেন, সেই সব কিছু আমি জানতে চাই এবং অবশ্যই এই আড্ডায় শেয়ার করতে চাই। তাই জন্য অবশ্যই আমাকে জানাতে হবে, আমার সাথে থাকতে হবে, আড্ডা দিতে হবে, ভালোবাসতে হবে, আর অবশ্যই ফলো করতে হবে www.radiobangali.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট .com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। আর এভাবেই সোম থেকে শুক্র কিন্তু আমাদের আড্ডাটা জারি থাকে, আর আজ সেইভাবেই একটা অন্যরকম আড্ডা। পৃথিবীতে এমন কোনো মানুষ আছেন নাকি যিনি একবার শুনে নিখুঁত গান গান? আছে, ডেরেক প্যারাভিসেনি, তার কথা শোনাবো। পৃথিবীতে এমন মানুষ আছেন যিনি দাঁত দিয়ে ট্রেন টেনে দেবেন? ইয়েস, আছে। এমন এক ভারতীয় মালয়েশিয়ার রাধকৃষ্ণন ভেলু, আছে। এমন একজন মানুষ যিনি থামতে জানেন না, আছে পৃথিবীতে? ইয়েস, আছে, ডিন কার্নাজেস। তো এইরকম কিছু মানুষকে নিয়ে আজকের বিস্ময়কর কাহিনী। তথ্যসূত্র কৌশিক রায়ের একটি প্রতিবেদন থেকে। তাই কোথাও যাবেন না, আমরা জুড়ে থাকবো আজকের স্পেশাল আড্ডা বিস্ময়কর কিছু ব্যাপার স্যাপার নিয়ে। তাই জুড়ে থাকুন আর শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে .com। এখন ইয়েস গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

বিষয়কর কাহিনী নিয়ে আবারও ফিরে এলাম আমি সৌভিক, শুধুমাত্র গান মুসাফিরে। শুনছেন সৌভিকের সঙ্গে, আর এভাবেই আমাদের আড্ডা জারি আছে সোম থেকে শুক্র। স্টিলের তৈরি দড়ির এক প্রান্ত 297.1 মেট্রিক টন, ওজনের সাত কামরার এক ট্রেনের সঙ্গে বাঁধা অন্য প্রান্ত কোথায়? তার মুখে। ইয়েস, দাঁত দিয়ে কামড়ে সেই বিশালাকার ট্রেনটিকে অবলীলায় টেনে আনলেন 2.8 মিটার। এই সময় তিনি দুই লাইনের মাঝে বসে দুহাত দিয়ে লাইনকে ধরে স্লিপারকে পা দিয়ে ঠেলছিলেন। তিনি মালয়েশিয়ার রাধকৃষ্ণন ভেলু ওরফে কিং টুথ। রাধকৃষ্ণন কঠোরভাবে নিরামিষাসী এবং জাতিগতভাবে ভারতীয়। দাঁত দিয়ে সবচেয়ে ভারী জিনিস টানার এই ব্যাখ্যাহীন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসটি আজ অক্ষত। সেদিন কুয়ালালামপুরে তিনি 2003 সালে তার নিজের তৈরি রেকর্ড নিজেই ভেঙেছিলেন। সেবার তিনি 260.8 মেট্রিক টন ওজনের ট্রেনকে 4.2 মিটার টানেন, মানে 13 ফুট 9.3 ইঞ্চি। ভাবা যায় একজন ভারতীয়। সালাম সেই মানুষটিকে, অর্থাৎ আমরা সেই মানুষটার কথা বলছি। তিনি মালয়েশিয়ার রাধকৃষ্ণন ভেলু ওরফে কিং টুথ। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের স্পেশাল একটা বিস্ময়কর কাহিনী নিয়ে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

স্টিফেন উইলশায়ারের বিস্ময়কর শিল্পকর্মের বৈশিষ্ট্য হলো তিনি একবার কোনো কিছু দেখে মনের ক্যামেরায় যে ছবি তুলে দেন, তুলির ছোঁয়ায় তাকে একেবারে নিখুঁত ও বিশদভাবে তুলে ধরতে পারেন। আমরা শুনছি রেডিও বাংলানেট ডট কমে গান মুসাফিরে বিস্ময়কর কাহিনী শুধুমাত্র সৌভিকের সঙ্গে। তো বিশেষত তাকে যদি হেলিকপ্টারে করে কোনো শহরের ওপর দিয়ে একবার উড়ি নিয়ে যাওয়া যায়, তাহলে আশ্চর্য ফটোগ্রাফিক মেমারির সাহায্যে তিনি আকাশ থেকে দেখা সেই শহরের পুরনো ল্যান্ডস্কেপ সম্পূর্ণ ত্রুটিহীনভাবে এঁকে ফেলতে পারেন। যেমন সংক্ষিপ্ত হেলিকপ্টারে যাত্রার পর তিনি লন্ডনের 11 বর্গকিমি এলাকার বিস্তারিত ছবি এঁকেছিলেন। নিউ ইয়র্কের ওপর দিয়ে 20 মিনিট হেলিকপ্টার যাত্রার পর 790 বর্গকিমি এলাকার 19 ফুট লম্বা যে ছবি তিনি আঁকেন, তা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের 86 তলার অবজারভেশন ডেকে রাখা আছে। তো আকাশপথে বেড়ানোর পর উইলশায়ার 7 দিন ধরে টোকিও শহরের 32.8 ফুট লম্বা নিখুঁত ছবি আশ্চর্য দক্ষতা এঁকেছেন। আর তার এই শিল্প তালিকায় দৈত্যাকৃতি ক্যানভাস ধরা আছে রোম, হংকং, ফ্রাঙ্কফুর্ট, মাদ্রিদ, সিডনি, দুবাই ও জেরুজালেম শহরে। আপনি এটা শুনে আরও আশ্চর্য হয়ে পড়বেন যে 1974 সালে 24 এপ্রিল ইংল্যান্ডে জন্ম নেওয়া এই মানুষটি জন্ম থেকেই অটিজম রোগে আক্রান্ত। ভাবতে পারছেন কি চ্যালেঞ্জ? সঙ্গে থাকুন, আরও বিস্ময়কর ঘটনা শুনব এবং আবারও রেডিও বাংলা নেট ডট কমের পক্ষ থেকে তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা। সঙ্গে থাকুন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আবারও আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে, বিস্ময়কর ঘটনা নিয়ে। হ্যাঁ, আর এই বিস্ময়কর ঘটনার যিনি লেখক তিনি হচ্ছেন কৌশিক রায়, এবং তারই একটা প্রতিবেদন থেকে আপনাদেরকে শেয়ার করছি আজকের এই স্পেশাল শো। এবং শুধু শেয়ার করছি না, সমৃদ্ধ হচ্ছি এবং আমরা প্রত্যেকে এই বিস্ময়কর মুহূর্তের সাক্ষী থাকছি। যে মানুষ থামতে জানে না, ঘুমানো তো দূরের কথা, একটু বিশ্রাম না নিয়ে একটা মানুষ টানা 80 ঘন্টা 44 মিনিট ধরে দৌড়ে 560 কিমি অতিক্রম করলেন, কিংবা দক্ষিণ মেরুর -25°C তাপমাত্রায় অবলীলায় শেষ করতেন দীর্ঘ ম্যারাথন, কিংবা টানা 50 দিন 50টি রাজ্যের ম্যারাথনে অংশ নিলেন আমেরিকার নাগরিক আলট্রা ম্যারাথন ম্যান ডিন কার্নার্ডেজের মতো স্ট্যামিন বা শারীরিক সক্ষমতার এমন উদাহরণ আর কোথায় আমাদের আছে তা জানা নেই। আসলে তার বিস্ময়কর আরও কিছু কৃতিত্বের মধ্যে রয়েছে। কীরকম, দ্য রিলে 320 কিমি 11 বার সম্পূর্ণ করা, দিন প্রতি 65 থেকে 80 কিমি দৌড়ে 75 দিনে ডিসনিল্যান্ড থেকে নিউ ইয়র্কের 4,800 কিমি অতিক্রম করা, সাঁতরে সান ফ্রান্সিসকো বে পেরোনো, ট্রেডমিলে 24 ঘন্টায় 238 কিমি দাঁড়ানোর মতো বহু ব্যতিক্রমী বিস্ময়। কার? ডিন কার্নার্ডেজ। radiobangladesh.com পক্ষ থেকে তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও বিস্ময়ে ফেরার কথা। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজব এক বিস্ময়ের ঘটনা যা আমাদেরকে সমৃদ্ধ করতে সাহায্য করছে। সঙ্গে থাকুন।

0: छूटे जाएंगे।
1: के जाने के जानो

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.
7: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
8: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায়।
7: বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
8: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তো দেখতে দেখতে আমরা কিন্তু সময়ের একদম শেষ দিকে পৌঁছে গেছি, এবং সত্যি কথা বলতে নিশ্চয়ই আপনাদের অনেকেরই এই বিষয়ে লেগে গেছে অলরেডি। তো আজকের এই আড্ডা শেষ করব আরেকটা এরকম বিস্ময়কর ঘটনা দিয়ে। কেমন লাগলো আজকের এই শো? এই শো শেষের পর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না 4747503965712। আর যারা ইমেল করছেন এইভাবেই করবেন, gmail@radiobanglanet.com পাঠিয়ে দেবেন আমাকে যে আজকের এই স্পেশাল গান মুসাফিরের শো আপনাদের কেমন লাগলো আর কেমন লাগছে গান মুসাফির শুনতে। অবশ্যই কিন্তু 4747503965712 হোয়াটসঅ্যাপ করে জানান, এবং আপনাদের মতামত আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইভাবেই কিন্তু radiobanglanet.com 250,000 বন্ধুরা আপনারা যেভাবে আমাদের সঙ্গে জুড়ে আছেন আরও জুড়ে থাকার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগিয়ে চলেছি, আর তাই অবশ্যই আপনাদের সহযোগিতা বিশেষ প্রয়োজনীয়। 1979 সালের 26শে জুলাই লন্ডনে অকালে জন্ম নেন ডেরেক প্যারাভিসিনে। তো জন্মানোর সময় তার ওজন ছিল স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম, ফলে জন্মানোর পরে তাকে 3 মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে কাটাতে হয়। অটিস্টিক মানে সেভেন্ট সিন্ড্রোম এবং দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও ধীরে ধীরে সঙ্গীতের বিস্ময় হয়ে ওঠেন প্যারাভিসিনে। মাত্র 2 বছর বয়সে নার্সারি রাইম বলতে না পারলেও পিয়ানোয় তিনি তা বাজিয়ে শোনাতেন। 4 বছর বয়সে পিয়ানোয় স্নাতক ডিগ্রি লাভের পর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি, কারণ ততদিনে তিনি একজন ব্যতিক্রমী শিল্পী হয়ে উঠেছেন। আশ্চর্যজনক লাগলেও এটাই সত্যি যে তার দৃষ্টিশক্তি না থাকলেও শ্রবণ ক্ষমতা বিস্ময়কর। তিনি যে কোনো গান শুধুমাত্র একবার শোনার পরে পিয়ানোয় সেটা নিখুঁতভাবে বাজাতে পারেন। ডেরেক প্যারাভিসিনে, radiobanglanet.com এর পক্ষ থেকে তার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা। আমাদের এ পর্যন্তই থামতে হবে আজ। আগামীকাল ঠিক এই সময় দেখা হবে আর আবারও কিছু ঘটনার সাক্ষী থাকবো আমরা, আর এই বিস্ময়কর ঘটনাগুলো সত্যি একটা চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের প্রত্যেককে হতে হবে। আর আমি নিশ্চিত এই চ্যালেঞ্জকে অতিক্রম করেই সাফল্যের শিখরে পৌঁছন তারাই, আর তাই তাদেরকে সালাম সালাম সালাম। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল। টাটা।

কি খবর? আজ আবার চলে এসেছি আপনার সঙ্গে আড্ডা দিতে, এই একটা ঘন্টা শুধু আপনার আর আমার। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, আড্ডা মারার সবথেকে মনের মতো সঙ্গী হলো চা, এটা নিশ্চয়ই আপনিও মানেন। আপামর বাঙালির এক বিশেষ পানীয় চা। সুখে দুঃখে, প্রেমে বিরহে, আড্ডায় সব কিছুর নিত্যসঙ্গী যেন চা। এই চা খেতে খেতে কখন যে আপনার প্রেম হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। চায়ের সঙ্গে প্রেম হতে পারে, চায়ের দোকানে গিয়ে প্রেম হতে পারে, প্রেম করতে করতে চা খাওয়ার যে ক্লাইম্যাক্স সেটা হতে পারে। চা নিয়ে কিন্তু আলাদাই ফ্যান্টাসি আছে। তো চা নিয়ে যখন আপনি বসবেন, আপনার মনে অনেক রকম ভাবনা আসবে, অনেক কিছু ডিসকাশনস আসবে, বন্ধুদের সঙ্গে চা খেতে খেতে আপনি আলোচনায় ডুবে যাবেন। আপনিও তো আমার খুব কাছের একজন বন্ধু, আপনি বরং চা খেতে খেতে একটা গান শুনে নিন, আর আমি ফিরব ছোট্ট একটা গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এতক্ষণ আপনি শুনছিলেন তিন কাপ চায়ের টাইটেল ট্র্যাক। এই তিন কাপ চা বলতেই আমার ট্রিমেন্ডার্স থ্রির কথা মনে পড়ে যায়। আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, আমি এবং আমার দুই বিশেষ বন্ধুর একটা ট্রিমেন্ডার্স থ্রি নামে গ্রুপ আছে। আমরা যখন আড্ডা মারতে যাই কিংবা চা খেতে যাই, যদিও আমি খুব একটা চা লাভার নই, কিন্তু ওদের পাল্লায় পড়ে মাটির ভারে অ্যাসথেটিক চুমুকটা দিতেই হয়। তো আমাদের এই মাটির ভারের এক কাপ চা নিয়ে ঘন্টার পর ঘন্টা কিভাবে যে আড্ডা মারতে মারতে কেটে যায় সত্যি আমরা নিজেরাও জানি না। আমাদের ঝগড়া হয় ওই চায়ের কাপ নিয়ে, আমাদের প্রেম হয়, বন্ধুত্বের মধ্যে একটা অদ্ভুত প্রেম আছে, এবং চায়ের চুমুক দিয়ে, মানে চাটা যদি সত্যিকারের সুন্দর হয়, সেই চায়ের প্রতি একটা আলাদা প্রেম হয়ে যায়। এই চায়ের প্রেম নিয়ে একটা কথা মনে পড়ে গেল। কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু সত্যি চাটা ভীষণ ভালোবেসে বানায় এবং তাদের চাটা কোথাও না কোথাও মুখে লেগে থাকে। মানছি আমি টি লাভার নই, কিন্তু এরকম একটা গল্প আছে, সেটা নিয়েই ফিরছি। ততক্ষণ আপনি চা খেতে থাকুন এবং শুনতে থাকুন দারুণ সুন্দর কিছু গান।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: প্রথমত

ভীষণ অসম্ভবে তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমায় চাই, না বলা কথায় আমি তোমাকেই চাই। হ্যাঁ, এক কাপ চায়ে আমি শুধু তোমায় চাই, রাগ ভালোবাসা বিরহ না বলা কথায় শুধু তোমাকেই চাই। আপনারও নিশ্চয়ই ইচ্ছে হচ্ছে আমার চায়ের সঙ্গী হওয়ার জন্য, তাই দেরি না করে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে দিন, +447503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চা নিয়ে গল্পের শেষ নেই, চা নিয়ে আড্ডারও শেষ নেই। আচ্ছা, আপনারও নিশ্চয়ই চা নিয়ে কোনো রকম গল্প রয়েছে, সেটা নিশ্চয়ই আপনার ইচ্ছে হচ্ছে আমাকে জানানোর, চটপট জানিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, +447503965712। আপনারও নিশ্চয়ই চায়ের কোনো ফেভারিট ডেস্টিনেশনস আছে, যেখানে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র একবার কিংবা দুবার চা নিয়ে আপনি সময় কাটিয়ে দিতে পারেন, সেই ডেস্টিনেশনটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর জানাবেন আপনার চা খাওয়ার সঙ্গীকে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। ফিরছি আরও কিছু সুন্দর গানের পরে।

ফিরে এলাম চায়ের বিরতির পর। শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। আচ্ছা, আমি কিছু কিছু মানুষের কথা বলবো যারা চা নিয়ে বিভৎস অবসেসড, মানে শুতে বসতে খেতে ঘুমোতে বই পড়তে পড়তে ঝগড়া করতে করতে মারপিট করতে করতে শুধু চা চা আর চা। তাদের হয়তো চায়ের সঙ্গে টাটাও লাগে না, কিন্তু দিনে লিটার লিটার চা তাদের লাগবেই। মানে প্রচণ্ড গরম, যেখানে গরম জিনিস জাস্ট নেওয়া যায় না, সেই সময়ও আমি তাদের দেখেছি তারা চাটা কন্টিনিউ করে যাচ্ছে। হ্যাটস অফ টু দেম। আপনারও নিশ্চয়ই এরকম কোনো অভ্যেস আছে যেটার প্রতি আপনি ভীষণভাবে অবসেসড, এটা কিন্তু কোনো রকম ক্ষতি নয়। আপনি কিন্তু আমাকে জানাবেন যে আপনি কোন বিষয়টার প্রতি দারুণ অবসেসড। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরু।

যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে আর কোনো সম্পর্কের কোনো তুলনাই হয় না। আমাদের চারিপাশে আমাদের কত মানুষজন, তাদের সঙ্গে আমাদের নানা রকমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, আর তার সঙ্গেই বন্ধুত্ব, যার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু তার সঙ্গে রয়েছে হৃদয়ের সম্পর্ক। আর সেই সম্পর্ক আমাদের অঙ্গীকার করে পাশে থাকার, সাথে থাকার। আজ আমরা কথা বলবো এই বন্ধুত্ব নিয়ে আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা বন্ধুত্ব নিয়ে তো কথা বলবোই, কারণ বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যা আমাদের সব সময় একটা অদ্ভুত ভালো লাগা মিশিয়ে দেয়। সেই বন্ধুর গল্প থাকছে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাকে চিনে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। এই যে আমাদের এত বন্ধু, তার মধ্যে থেকে সেই একজন সবচেয়ে ভালো বন্ধুকে খুঁজে বার করাটা, যদিও কাজটা খুব একটা সহজ নয়, কিন্তু সেই কাজটা করতে পারলে নিজেরা কিন্তু অনেকটা ভালো থাকা যায়। আজ আমরা এই বন্ধুত্বের গল্প নিয়ে রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের এখন এই যে একটা সোশ্যাল মিডিয়ার একটা যুগ, যখন আমরা এক ক্লিকেই খুঁজে বার করতে পারি কয়েক হাজার বন্ধু, যেখানে আমাদের যে কোনো ফটো, আমাদের ভিডিও যখন আমরা পোস্ট করি, সেই সব বন্ধুদের প্রচুর লাইক, প্রচুর কমেন্ট আমরা পেয়ে থাকি। ভেরি নাইস, বিউটিফুল, অসাম, এমনকি প্রচুর প্রচুর লাইক অ্যান্ড কমেন্ট। আর সেখান থেকেই কিন্তু আমরা দেখি যে আমাদের সবার কত কত বন্ধু। কিন্তু যখন সত্যি আমাদের কোনো ক্রাইসিস হয়, যখন আমাদের সত্যি পাশে কোনো ভালো বন্ধুকে প্রয়োজন হয়, তখন আমরা কজনকে খুঁজে পাই সেটা জানাটা বোধহয় ভীষণ প্রয়োজন। আর সেখান থেকেই আমরা খুঁজে নিতে পারি আমাদের সেই সবচেয়ে ভালো বন্ধুকে। জানবো আমাদের আজকের এই বন্ধুত্বের গল্পের আড্ডা চলবে, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লাগছে, মন ভালো লাগছে না, আর সেই মনকে এক মুহূর্তে বদলে দিতে পারে একজন ভালো বন্ধু। আর সেই জন্যই বোধহয় সবার জীবনে একজন ভালো বন্ধু, প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তার কিন্তু ভীষণ প্রয়োজন। আর সেই বন্ধুত্বের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আমাদের আজকের পপকর্নে এই যে বন্ধু নিয়ে কথা বলছি, আমরা তো সবাই জানি যে আমাদের সবার জীবনে বন্ধুর কতটা দরকার। কিন্তু সেই যে ভালো বন্ধু, সেই ভালো বন্ধু কিভাবে আমাদের মনটাকে ভালো করে দিতে পারে? আসলে এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবার জীবনেই তো কোনো না কোনো একটা অসুবিধে সুবিধে এগুলো সব সময় চলতে থাকে আমাদের জীবনে। আর সেখানেই এমন অনেক কথা আছে যেগুলো হয়তো আমরা আমাদের খুব কাছের মানুষদের সাথেও সেটা আমরা শেয়ার করতে পারি না। কিন্তু সেই যে প্রিয় বন্ধু, সে কিন্তু সেই কথাটা একদম না বললেও বুঝে নিতে পারে। সে আমাদের মুখ দেখেই বুঝে নিতে পারে আমরা কোন একটা অসুবিধার মধ্যে দিয়ে চলছি। আর সেখান থেকেই তার কাছে খুব সহজভাবেই সেই সমস্যাগুলো তার সঙ্গে শেয়ার করা যায়। আর তারপর সেই কিন্তু তার ওই হাতটা কাঁধে দেয়, যেটা ভীষণভাবে মনের জোরকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর সেই ভালো থাকার, ভালো বাসার অঙ্গীকার নিয়ে কিন্তু বন্ধুত্ব। সেই বন্ধুত্বের গল্প জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বন্ধুত্ব নিয়ে। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে অন্য কোনো সম্পর্কের সত্যি কোনো তুলনাই হয় না। সেই ছোট্টবেলা থেকে কোনো না কোনো বন্ধুর সাথে কিন্তু আমাদের পথ চলা শুরু হয়ে যায়। সেই ছোট্টবেলায় একসাথে সেই স্কুলে টিফিন শেয়ার করা, একসঙ্গে ছুটতে গিয়ে খেলতে যাওয়া, সব কিছু মিলেই সেই যে বন্ধুত্বের সূত্রপাত। তারপর থেকে জীবনের প্রতিটি পদক্ষেপেই কিছু মিলেই সেই যে বন্ধুত্বের সূত্রপাত। তারপর থেকে জীবনের প্রতিটি পদক্ষেপেই কিন্তু

একে অপরের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিয়েছেন। আবার এখন এত বছর পরে যখন তার সাথে দেখা হয়, সত্যি আনন্দে হয়তো চোখ দিয়ে জলই বেরিয়ে যায়। কারণ বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে সেই উঁচু নিচু, দেশ পরদেশ কিছুই যেন আর আলাদা করতে পারে না, সেই বন্ধুত্বের সম্পর্ক। যেই বন্ধুত্বের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন জারি থাকবে। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচ মিশালি, নানা রকম খামখেয়ালি, রোগা মোটা অসীম বলি। আমার কিছু বন্ধু আছে। শুনছেন রেডিও বাংলা রেড ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমি অনামিকা। আজ আমরা কথা বলছি বন্ধুত্ব নিয়ে। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে আর কোনো সম্পর্কের কোনো তুলনাই হয় না। আগামীকাল 8th June বেস্ট ফ্রেন্ড ডে, তাই আজ আমরা বন্ধুত্বের গল্প নিয়েই রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়, যেখানে আমাদের কথায় কথায় উঠে আসলো নানা রকমের বন্ধুত্বের গল্প। আমরা জানি আমাদের সবার জীবনেই প্রচুর প্রচুর বন্ধু রয়েছে, তার মধ্যে থেকে সেই যে সবচেয়ে ভালো বন্ধু, প্রিয় বন্ধু, আমাদের সেই বেস্ট ফ্রেন্ডকে খুঁজে নেওয়াটা কিন্তু ভীষণ দরকার, কারণ আমাদের জীবনে তার গুরুত্ব সত্যি অপরিসীম। সেই বন্ধুত্বের গল্প নিয়ে আমাদের আজকের মতো আড্ডা এখানেই শেষ করতে হবে। তবে ওই যে কথা দিচ্ছি, আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: ফাগুন মাসে ফরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে,

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
3: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com. Jai.

দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বলল মেলতে মানা? আমি আছি তো, আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন।
1: আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে

0: কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
2: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
4: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কার

একটি গাছ একটি প্রাণ, এ কথা তো আমরা প্রত্যেকেই জানি। মানে গাছেরও প্রাণ আছে, আবার গাছ বিভিন্ন সময় বিভিন্ন জীবের প্রাণও বাঁচিয়ে থাকে। কিন্তু এই গাছকে ঘিরে যে কত কথা, কত গল্প, কত কাহিনী আছে সেটা কি আপনি জানেন? তো রেডিও বাংলায় .com-এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর যে কথাটা বলছিলাম যে একটি গাছ একটি প্রান্ত বটেই, কিন্তু তার সঙ্গে এই গাছকে ঘিরে এরকম অজস্র তথ্য, ঘটনা এবং গল্প আছে যেগুলো শুনলে একদম তাক লেগে যেতে হয়, বুঝলেন তো? সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

পৃথিবীতে সর্বাধিক বেঁচে থাকে যে প্রাণী, সেই প্রাণীর নামটা ঠিক কি? সেটা বললে অনেকেই বলবেন যে গজকচ্ছপ, আবার অনেকে বলতে পারেন যে নীল তিমি, কারণ দুজনেই মোটামুটি 450 থেকে 500 বছর পর্যন্ত বেঁচে ফেলতে পারে। কিন্তু আমি যদি বলি যে এরা এই প্রাণীর কাছে কিন্তু একেবারেই কোনো মানে ধারে কাছে আসতে পারে না, এবং এই প্রাণীর নাম হলো গাছ। আগে হ্যাঁ হ্যাঁ গাছ। ক্যালিফোর্নিয়ায় কিছুদিন আগে একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে কিছু কিছু জায়ান্ট ট্রি আছে যেগুলোর বয়স গড়পড়তা 4000 থেকে 5000 বছর। ভাবতে পারছেন, 4000 থেকে 5000 বছর ধরে গাছগুলো বেঁচে রয়েছে। শুধুমাত্র তাই নয়, এরকম কিছু উদ্ভিদ, এরকম কিছু গাছ আছে যাদের মৃত্যু কখনোই বয়সের কারণে হয় না। এরকমই অদ্ভুত ব্যাপার ঘটে গাছেদের সঙ্গে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে রানার আড্ডার আসরে গাছকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

একটা ব্যাপার নিয়ে কিন্তু এখন প্রায় প্রত্যেকেই প্রচণ্ড কনশাস, সেটি হলো ইলেকট্রিসিটি। শুধুমাত্র ইলেকট্রিসিটি নয়, ইলেকট্রিসিটি বিল। কিন্তু আপনি জানেন কি, এক্ষেত্রেও গাছ আপনাকে হেল্প করতে পারে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর গাছকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে আমাদের ইলেকট্রিসিটি বিল কমাতেও কিন্তু গাছ খুব বেশি করে সাহায্য করতে পারে। দেখা গেছে যে ওয়েল প্ল্যান্ড ওয়েতে যদি আপনারা গাছ বাড়িতে পোতেন, ঠিকঠাকভাবে গাছের ছায়া যদি আপনার বাড়িতে পড়ে, তাহলে আপনার বাড়ির টেম্পারেচার কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে, এবং তার ফলে আপনার ইলেকট্রিসিটি কনজাম্পশন কমতে বাধ্য, এবং অবশ্যই আপনার ইলেকট্রিসিটি বিলও কমতে বাধ্য। তো রেডিও বাংলা নাইট ডট কমে গাছকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

কথায় বলে গল্পে গরু গাছে ওঠে, কিন্তু আমি যদি বলি যে বাস্তবে গাছ চাঁদে যায় এবং সেখান থেকে ফেরত চলে আসে, শুনতে অদ্ভুত লাগছে না? কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোপুরি সত্যি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, গাছকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে এই পৃথিবীর বুকে এরকম কিছু গাছ আছে যারা কি না চাঁদে গিয়েছিল এবং সেখান থেকে আবার ফেরত চলে এসছে। গল্পটা হচ্ছে এরকম যে 1971 খ্রিস্টাব্দে Apollo 14-এ ইউএসএ গভর্নমেন্ট নাসা কিছু গাছের বীজ সেখানে পাঠিয়েছিল এক্সপেরিমেন্টেশনের জন্য। তারপরে আলটিমেটলি সেই Apollo 14 যখন মিশন আবার ফেরত আসে, সেই গাছগুলোকে নিয়ে চলে আসে এবং পরবর্তীকালে সেই গাছ কিন্তু মাটিতেই পোঁতা হয়েছে এবং সেই গাছ থেকে যে উদ্ভিদ বড় গাছ তৈরি হয়েছে তারাও কিন্তু দিব্যি বহাল তবিয়তে আছে। কাজে এই সমস্ত গাছগুলো কিন্তু সিরিয়াসলি চাঁদ থেকে ঘুরে চলে এসেছে, বুঝলেন? তো রেডিও বাংলা নেট ডট কমে এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার জন্য ওয়েট করবে এই গাছকে নিয়ে আরও অনেক কথা। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনাকে যদি বলি যে গাছেরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে, তাহলে কি আপনি অবাক হবেন? আমি বলবো হবেন না, তার কারণ গাছেরা কিন্তু পারে এটা করতে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে গাছেরা নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্য এক ধরনের রাসায়নিক পদার্থ পাতা থেকে নিষ্কাশন করতে পারে, তার নাম ফেনোলিক্স। আর এই ফেনোলিক্স ডিটেক্ট করে আশেপাশের যে সমস্ত উদ্ভিদ আছে তারা নিজেদের আত্মরক্ষা করতে সক্ষম হয়। স্পেশালি এটা বেশি কাজ করে যখন কিনা কোনো ইনসেক্ট কোনো গাছকে অ্যাটাক করে। একটি গাছ যখন অ্যাটাক হয় ইনসেক্টসের দ্বারা, তখন এই ফেনোলিক্স ছেড়ে সে চারপাশের অন্যান্য গাছকে সাবধান করে দেয় যে তারা যেন এই অ্যাটাক প্রতিহত করার মতো কোনো ব্যবস্থা নিতে পারে। আর বিভিন্ন ক্ষেত্রে এরকম ব্যবস্থা নিয়েও থাকে অন্যান্য গাছেরা। শুনতে কীরকম অদ্ভুত লাগছে না? কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু সত্যি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি ছিল গাছকে নিয়ে, একটি গাছ একটি প্রাণ। আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম যে একটি প্রাণ তো বটেই, কিন্তু গাছকে ঘিরে এরকম অজস্র কথা কাহিনী এবং গল্প আছে যেগুলো কিনা এক কথায় অবিশ্বাস্য কিন্তু পুরোপুরি সত্যি। তো কেমন লাগলো বলুন তো আপনার, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে আরও একটা কথা বলার আছে, সেটা হলো যে এই গাছকে নিয়ে আরও অনেক কথা বলার আছে, কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই গাছকে নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglane.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডা শুরু হয়েছে, আর সেই আড্ডে অবশ্যই গল্প হবে জমজমাট, আর তার সাথে সাথে থাকবে কিছু ভালো ভালো গান, আর সেই গানগুলো শুনবো তো অবশ্যই। কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরছি আড্ডায়। শুনছেন radiobanglane.com, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

bangla.com-এ আমি রুবিনা হাজির এবং যেহেতু কান্দুরিয়ার আড্ডা মানেই হচ্ছে কিছু নস্টালজিয়াকে আমরা উস্কে দিই, আবার কিছু ছোটবেলার কথা মনে করি, আবার কখনো কখনো নতুন কোনো বাংলা সিনেমার আপডেট দিই, আবার সব ব্যস্ততার মাঝখানেও কখনো কখনো সেই বন্ধুত্বের কথাগুলো বলি। আর বন্ধুত্বের কথা বলতে বলতেই বারবার যেটা মনে হয় সেটা হচ্ছে স্কুল লাইফ বা কলেজ লাইফ। আর কলেজ লাইফ বলতে যেটা সবচেয়ে বেশি মিস করি আমরা সেটা হচ্ছে আর কিচ্ছু না, সেটা কলেজ ক্যান্টিনের আড্ডা। আই এম শিওর যে আপনিও সেই কলেজ ক্যান্টিনের আড্ডা মিস করেন, তাই জন্য আজকের সেই মুহূর্তগুলো যেগুলো আমরা ক্যান্টিনে বসে আড্ডা দিয়েছি এবং ক্যান্টিনে সেই মুহূর্তগুলো তোলার চেষ্টা করব, ধরানোর চেষ্টা করব শুধুমাত্র এই আড্ডার মাধ্যমে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কলেজ মানেই হচ্ছে একটা বাধার বা বাঁধন থেকে মুক্তি পাওয়া, তাই তো? ঠিক পড়াশোনা হয়ে যেত, মানে আমাদের কলেজে যে যে ক্লাসগুলো হতো সেই ক্লাসগুলো ঠিকঠাক করে করে, আবারও বলছি ঠিকঠাক করে করে, কারণ কলেজে পড়াশোনাটা অনেক কমই হতো। তো সব সময় কোনো কোনো মানুষজন বা স্টুডেন্ট, সেই সবাইকে আমরা কোথায় পেতাম? ক্যান্টিনে বসে সেই আড্ডা, এবং ক্যান্টিন থেকে কত যে ক্রিয়েটিভ আইডিয়া বেরোতো সেটা কিন্তু মানে ভোলার নয়। অনেকেই আছে যারা গান ভালোবাসে, তাদের সিঙ্গার হওয়ার প্রথম ইচ্ছাটা বা এই যে বন্ধুদের কাছ থেকে একটা প্রশংসা পাওয়া গান নিয়ে, নাচ নিয়ে, আবৃত্তি নিয়ে বা কিছু একটা ভয়েস নিয়ে, যেসব যারা ক্রিয়েটিভলি কাজ করে, সেই সব কিছু যেগুলো আমরা ক্যান্টিনে বসে আড্ডা দিতে দিতে শুরু করতে পারি, সেই সব কিছু শুরু হয়েছে কলেজ ক্যান্টিনে। তাই কলেজের ক্যান্টিন ভীষণভাবে স্পেশাল, আর আমাদের জীবনেও স্পেশাল এই ক্যান্টিনের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা কে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

কত বড় বড় সিঙ্গার তাদের গান লিখেছেন বা তাদের গান লেখা শুরু হয়েছে কলেজ ক্যান্টিনে। কলেজ ক্যান্টিন নিয়ে কত সিনেমার গান আছে, অবশ্যই সেই আড্ডাগুলো তো আমাদের চোখের সামনে ভাসছে এই আড্ডাটা দিতে দিতে। এবং আমার মনে হয় যে আমরা যখন কলেজে পড়তাম ক্যান্টিনেও বসে, কিন্তু আমাদের কাছে ওই নাইনটিজের গানগুলোই একটা প্রধান বিষয় ছিল বা একটা প্রধান অস্ত্র ছিল বলা যেতে পারে আড্ডার মূল বিষয়। তাছাড়াও আরও অনেক কিছু নিয়ে আড্ডা করতাম, এবং সবথেকে বেশি সেটা হচ্ছে পলিটিক্স। যারা পলিটিক্স ভালোবাসতো, পলিটিক্স বুঝতো, তারা কিন্তু রাজনীতি নিয়েও কিন্তু ভীষণভাবে আলোচনা হতো। মানে আমরা যদি ভাবি যে কলেজ ক্যান্টিন নামে খুবই একটা খুব ক্যাজুয়াল আড্ডা, আর সেখানে কোনো গম্ভীর আলোচনা হয় না বা সেখানে কোনো ইন্টেলেকচুয়াল কথাবার্তা হয় না, তাহলে কিন্তু খুব ভুল ভাববো। যেমন সামনে কফির বা চায়ের কাপ থাকতো, বা কখনো এক প্লেট চানাচুর বা চাউমিন থাকতো, তো সেখানে ঠিক সেই রকমই একটা দিকে গান বাজনা হতো এবং তার সাথে সাথে রাজনীতি নিয়েও কিন্তু কথাবার্তা হতো।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

এই কলেজ ক্যান্টিন থেকেই অনেক স্মৃতির শুরু, আবার এই কলেজ ক্যান্টিনে অনেক স্মৃতি কিন্তু ভেঙে চুরমার হয়েছে। তো এই কলেজ ক্যান্টিনের আড্ডা দিতে দিতে আমি তো ভীষণ নস্টালজিক হয়ে পড়ছি, এবং আমি যতটা মানে আমি শেয়ার করতে পারছি সেই সবটাই আমার ভিশন থেকে। তো আপনার যে কলেজ ক্যান্টিনের ভিশনটা বা আপনি কিভাবে কলেজ ক্যান্টিনে উপভোগ করেছেন, কিভাবে আড্ডা দিয়েছেন, সেই সব কিছু আমি জানতে চাই এবং অবশ্যই এই আড্ডায় শেয়ার করতে চাই। তাই জন্য অবশ্যই আমাকে জানাতে হবে, আমার সাথে থাকতে হবে, আড্ডা দিতে হবে, ভালোবাসতে হবে, আর অবশ্যই ফলো করতে হবে www.radiobangali.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। আর এভাবেই সোম থেকে শুক্র কিন্তু আমাদের আড্ডাটা ছাড়ি থাকে, আর আজ সেইভাবেই একটা অন্যরকম আড্ডা। পৃথিবীতে এমন কোনো মানুষ আছেন নাকি যিনি একবার শুনে নিখুঁত গান গান? আছে, ডেরেক প্যারাভিসেনি, তার কথা শোনাব। পৃথিবীতে এমন মানুষ আছেন যিনি দাঁত দিয়ে ট্রেন টেনে দেবেন? ইয়েস, আছে। এমন এক ভারতীয় মালয়েশিয়ার রাধকৃষ্ণন ভেলু, আছে। এমন একজন মানুষ যিনি থামতে জানেন না, আছে পৃথিবীতে? ইয়েস, আছে, ডিন কার্নাজেস। তো এইরকম কিছু মানুষকে নিয়ে আজকের বিস্ময়কর কাহিনী। তথ্যসূত্র কৌশিক রায়ের একটি প্রতিবেদন থেকে। তাই কোথাও যাবেন না, আমরা জুড়ে থাকবো আজকের স্পেশাল আড্ডা বিস্ময়কর কিছু ব্যাপার স্যাপার নিয়ে। তাই জুড়ে থাকুন আর শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে ডট কম। এখন ইয়েস গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination with us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio বাংলানেট.com।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

বিষয়কর কাহিনী নিয়ে আবারও ফিরে এলাম আমি সৌভিক, শুধুমাত্র গান মুসাফিরে। শুনছেন সৌভিকের সঙ্গে, আর এভাবেই আমাদের আড্ডা জারি আছে সোম থেকে শুক্র। স্টিলের তৈরি দড়ির এক প্রান্ত 297.1 মেট্রিক টন ওজনের, সাত কামরার এক ট্রেনের সঙ্গে বাঁধা অন্য প্রান্ত কোথায়? তার মুখে। ইয়েস, দাঁত দিয়ে কামড়ে সেই বিশালাকার ট্রেনটিকে অবলীলায় টেনে আনলেন 2.8 মিটার। এই সময় তিনি দুই লাইনের মাঝে বসে দুহাত দিয়ে লাইনকে ধরে স্লিপারকে পা দিয়ে ঠেলছিলেন। তিনি মালয়েশিয়ার রাধকৃষ্ণন ভেলু ওরফে কিং টুথ। রাধকৃষ্ণন কঠোরভাবে নিরামিষাসী এবং জাতিগতভাবে ভারতীয়। দাঁত দিয়ে সবচেয়ে ভারী জিনিস টানার এই ব্যাখ্যাহীন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসটি আজ অক্ষত। সেদিন কুয়ালালামপুরে তিনি 2003 সালে তার নিজের তৈরি রেকর্ড নিজেই ভেঙেছিলেন। সেবার তিনি 260.8 মেট্রিক টন ওজনের ট্রেনকে 4.2 মিটার টানেন, মানে 13 ফুট 9.3 ইঞ্চি। ভাবা যায়, একজন ভারতীয়। সালাম সেই মানুষটিকে, অর্থাৎ আমরা সেই মানুষটার কথা বলছি। তিনি মালয়েশিয়ার রাধকৃষ্ণন ভেলু ওরফে কিং টুথ। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের স্পেশাল একটা বিস্ময়কর কাহিনী নিয়ে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

স্টিফেন উইলশায়ারের বিস্ময়কর শিল্পকর্মের বৈশিষ্ট্য হলো তিনি একবার কোনো কিছু দেখে মনের ক্যামেরায় যে ছবি তুলে দেন, তুলির ছোঁয়ায় তাকিয়ে একেবারে নিখুঁত ও বিশদভাবে তুলে ধরতে পারেন। আমরা শুনছি radiobanglanet.com গান মুসাফিরে বিস্ময়কর কাহিনী শুধুমাত্র সৌভিকের সঙ্গে। তো বিশেষত তাকে যদি হেলিকপ্টারে করে কোনো শহরের ওপর দিয়ে একবার উড়িয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে আশ্চর্য ফটোগ্রাফিক মেমোরির সাহায্যে তিনি আকাশ থেকে দেখা সেই শহরের পুরনো ল্যান্ডস্কেপ সম্পূর্ণ ত্রুটিহীনভাবে এঁকে ফেলতে পারেন। যেমন সংক্ষিপ্ত হেলিকপ্টারে যাত্রার পর তিনি লন্ডনের 11 বর্গকিমি এলাকার বিস্তারিত ছবি এঁকেছিলেন। নিউ ইয়র্কের ওপর দিয়ে 20 মিনিট হেলিকপ্টার যাত্রার পর 790 বর্গকিমি এলাকার 19 ফুট লম্বা যে ছবি তিনি আঁকেন, তা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের 86 তলার অবজারভেশন ডেকে রাখা আছে। তো আকাশপথে বেড়ানোর পর উইলশায়ার 7 দিন ধরে টোকিও শহরের 32.8 ফুট লম্বা নিখুঁত ছবি আশ্চর্য দক্ষতা এঁকেছেন। আর তার এই শিল্প তালিকায় দৈত্যাকৃতি ক্যানভাস ধরা আছে রোম, হংকং, ফ্রাঙ্কফুর্ট, মাদ্রিদ, সিডনি, দুবাই ও জেরুজালেম শহরে। আপনি এটা শুনে আরও আশ্চর্য হয়ে পড়বেন যে 1974 সালে 24 এপ্রিল ইংল্যান্ডে জন্ম নেওয়া এই মানুষটি জন্ম থেকেই অটিজম রোগে আক্রান্ত। ভাবতে পারছেন কি চ্যালেঞ্জ? সঙ্গে থাকুন, আরও বিস্ময়কর ঘটনা শুনব এবং আবারও radiobanglanet.com পক্ষ থেকে তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা। সঙ্গে থাকুন।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay, thanks.

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আবার আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে, বিস্ময়কর ঘটনা নিয়ে। হ্যাঁ, আর এই বিস্ময়কর ঘটনার যিনি লেখক তিনি হচ্ছেন কৌশিক রায়, এবং তারই একটা প্রতিবেদন থেকে আপনাদেরকে শেয়ার করছি আজকের এই স্পেশাল শো। এবং শুধু শেয়ার করছি না, সমৃদ্ধ হচ্ছি এবং আমরা প্রত্যেকে এই বিস্ময়কর মুহূর্তের সাক্ষী থাকছি। যে মানুষ থামতে জানে না, ঘুমানো তো দূরের কথা, একটু বিশ্রাম না নিয়ে একটা মানুষ টানা 80 ঘন্টা 44 মিনিট ধরে দৌড়ে 560 কিমি অতিক্রম করলেন, কিংবা দক্ষিণ মেরুর -25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অবলীলায় শেষ করতেন দীর্ঘ ম্যারাথন, কিংবা টানা 50 দিন 50টি রাজ্যের ম্যারাথনে অংশ নিলেন আমেরিকার নাগরিক আলট্রা ম্যারাথন ম্যান ডিন কার্নার্ডেজের মতো স্ট্যামিন বা শারীরিক সক্ষমতার এমন উদাহরণ আর কোথায় আমাদের আছে তা জানা নেই। আসলে তার বিস্ময়কর আরও কিছু কৃতিত্বের মধ্যে রয়েছে। কীরকম? দ্য রিলে 320 কিমি 11 বার সম্পূর্ণ করা, দিন প্রতি 65 থেকে 80 কিমি দৌড়ে 75 দিনে ডিসনিল্যান্ড থেকে নিউ ইয়র্কের 4,800 কিমি অতিক্রম করা, সাঁতরে সান ফ্রান্সিসকো বে পেরোনো, ট্রেডমিলে 24 ঘন্টায় 238 কিমি দাঁড়ানোর মতো বহু ব্যতিক্রমী বিস্ময়। কার? ডিন কার্নার্ডেজ। radiobangladesh.com এর পক্ষ থেকে তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও বিস্ময়ে ফেরার কথা। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজব এক বিস্ময়ের ঘটনা যা আমাদেরকে সমৃদ্ধ করতে সাহায্য করছে। সঙ্গে থাকুন।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches

0: Experience an unforgettable evening with the legendary Hari Haran.
1: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
4: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
5: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
3: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তো দেখতে দেখতে আমরা কিন্তু সময়ের একদম শেষ দিকে পৌঁছে গেছি, এবং সত্যি কথা বলতে নিশ্চয়ই আপনাদের অনেকেরই এই বিষয়ে লেগে গেছে অলরেডি। তো আজকের এই আড্ডা শেষ করব আরেকটা এরকম বিস্ময়কর ঘটনা দিয়ে। কেমন লাগলো আজকের এই শো? এই শো শেষের পর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না 4747503965712। আর যারা ইমেল করছেন এইভাবেই করবেন, gmail@radiobanglanet.com পাঠিয়ে দেবেন আমাকে যে আজকের এই স্পেশাল গান মুসাফিরের শো আপনাদের কেমন লাগলো আর কেমন লাগছে গান মুসাফির শুনতে। অবশ্যই কিন্তু 4747503965712 হোয়াটসঅ্যাপ করে জানান, এবং আপনাদের মতামত আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইভাবেই কিন্তু radiobanglanet.com 250,000 বন্ধুরা আপনারা যেভাবে আমাদের সঙ্গে জুড়ে আছেন আরও জুড়ে থাকার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আর তাই অবশ্যই আপনাদের সহযোগিতা বিশেষ প্রয়োজনীয়। 1979 সালে 26 জুলাই লন্ডনে অকালে জন্ম নেন ডেরেক প্যারাভিসিনে। তো জন্মানোর সময় তার ওজন ছিল স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম, ফলে জন্মানোর পরে তাকে 3 মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে কাটাতে হয়। অটিস্টিক মানে সেভেন্ট সিন্ড্রোম এবং দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও ধীরে ধীরে সঙ্গীতের বিস্ময় হয়ে ওঠেন প্যারাভিসিনে। মাত্র 2 বছর বয়সে নার্সারি রাইম বলতে না পারলেও পিয়ানোয় তিনি তা বাজিয়ে শোনাতেন। 4 বছর বয়সে পিয়ানোয় স্নাতক ডিগ্রি লাভের পর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি, কারণ ততদিনে তিনি একজন ব্যতিক্রমী শিল্পী হয়ে উঠেছেন। আশ্চর্যজনক লাগলেও এটাই সত্যি যে তার দৃষ্টিশক্তি না থাকলেও শ্রবণ ক্ষমতা বিস্ময়কর। তিনি যে কোনো গান শুধুমাত্র একবার শোনার পরে পিয়ানোয় সেটা নিখুঁতভাবে বাজাতে পারেন। ডেরেক প্যারাভিসিনে, radiobanglanet.com এর পক্ষ থেকে তার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা। আমাদের এ পর্যন্তই থামতে হবে আজ। আগামীকাল ঠিক এই সময় দেখা হবে আর আবারও কিছু ঘটনার সাক্ষী থাকবো আমরা। আর এই বিস্ময়কর ঘটনাগুলো সত্যি একটা চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের প্রত্যেককে হতে হবে। আর আমি নিশ্চিত এই চ্যালেঞ্জকে অতিক্রম করেই সাফল্যের শিখরে পৌঁছন তারাই। আর তাই তাদেরকে সালাম সালাম সালাম। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল।

কি খবর? আজ আবার চলে এসেছি আপনার সঙ্গে আড্ডা দিতে, এই একটা ঘন্টা শুধু আপনার আর আমার। আপনি শুনছেন radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, আড্ডা মারার সবথেকে মনের মতো সঙ্গী হলো চা, এটা নিশ্চয়ই আপনিও মানেন। আপামর বাঙালির এক বিশেষ পানীয় চা। সুখে দুঃখে, প্রেমে বিরহে, আড্ডায় সব কিছুর নিত্যসঙ্গী যেন চা। এই চা খেতে খেতে কখন যে আপনার প্রেম হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। চায়ের সঙ্গে প্রেম হতে পারে, চায়ের দোকানে গিয়ে প্রেম হতে পারে, প্রেম করতে করতে চা খাওয়ার যে ক্লাইম্যাক্স সেটা হতে পারে। চা নিয়ে কিন্তু আলাদাই ফ্যান্টাসি আছে। তো চা নিয়ে যখন আপনি বসবেন, আপনার মনে অনেক রকম ভাবনা আসবে, অনেক কিছু ডিসকাশনস আসবে, বন্ধুদের সঙ্গে চা খেতে খেতে আপনি আলোচনায় ডুবে যাবেন। আপনিও তো আমার খুব কাছের একজন বন্ধু, আপনি বরং চা খেতে খেতে একটা গান শুনে নিন, আর আমি ফিরব ছোট্ট একটা গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরঙ।

কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট হাক্কা

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এতক্ষণ আপনি শুনছিলেন তিন কাপ চায়ের টাইটেল ট্র্যাক। এই তিন কাপ চা বলতেই আমার ট্রিমেন্ডার্স থ্রির কথা মনে পড়ে যায়। আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, আমি এবং আমার দুই বিশেষ বন্ধুর একটা ট্রিমেন্ডার্স থ্রি নামে গ্রুপ আছে। আমরা যখন আড্ডা মারতে যাই কিংবা চা খেতে যাই, যদিও আমি খুব একটা চা লাভার নই, কিন্তু ওদের পাল্লায় পড়ে মাটির ভারে অ্যাসেটিক চুমুকটা দিতেই হয়। তো আমাদের এই মাটির ভারের এক কাপ চা নিয়ে ঘন্টার পর ঘন্টা কিভাবে যে আড্ডা মারতে মারতে কেটে যায় সত্যি আমরা নিজেরাও জানি না। আমাদের ঝগড়া হয় ওই চায়ের কাপ নিয়ে, আমাদের প্রেম হয়, বন্ধুত্বের মধ্যে একটা অদ্ভুত প্রেম আছে, এবং চায়ের চুমুক দিয়ে, মানে চাটা যদি সত্যিকারের সুন্দর হয়, সেই চায়ের প্রতি একটা আলাদা প্রেম হয়ে যায়। এই চায়ের প্রেম নিয়ে একটা কথা মনে পড়ে গেল। কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু সত্যি চাটা ভীষণ ভালোবেসে বানায় এবং তাদের চাটা কোথাও না কোথাও মুখে লেগে থাকে। মানছি আমি টি লাভার নই, কিন্তু এরকম একটা গল্প আছে, সেটা নিয়েই ফিরছি। ততক্ষণ আপনি চা খেতে থাকুন এবং শুনতে থাকুন দারুণ সুন্দর কিছু গান।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত

ভীষণ অসম্ভবে তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমায় চাই, না বলা কথায় আমি তোমাকেই চাই। হ্যাঁ, এক কাপ চায়ে আমি শুধু তোমায় চাই, রাগ ভালোবাসা বিরহ না বলা কথায় শুধু তোমাকেই চাই। আপনারও নিশ্চয় ইচ্ছে হচ্ছে আমার চায়ের সঙ্গী হওয়ার জন্য, তাই দেরি না করে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে দিন, +447503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চা নিয়ে গল্পের শেষ নেই, চা নিয়ে আড্ডারও শেষ নেই। আচ্ছা, আপনারও নিশ্চয়ই চা নিয়ে কোনো রকম গল্প রয়েছে, সেটা নিশ্চয়ই আপনার ইচ্ছে হচ্ছে আমাকে জানানোর, চটপট জানিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, +447503965712। আপনারও নিশ্চয়ই চায়ের কোনো ফেভারিট ডেস্টিনেশনস আছে, যেখানে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র একবার কিংবা দুবার চা নিয়ে আপনি সময় কাটিয়ে দিতে পারেন, সেই ডেস্টিনেশনটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর জানাবেন আপনার চা খাওয়ার সঙ্গীকে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। ফিরছি আরও কিছু সুন্দর গানের পরে।

ফিরে এলাম চায়ের বিরতির পর। শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। আচ্ছা, আমি কিছু কিছু মানুষের কথা বলবো যারা চা নিয়ে বিভৎস অবসেসড, মানে শুতে বসতে খেতে ঘুমোতে বই পড়তে পড়তে ঝগড়া করতে করতে মারপিট করতে করতে শুধু চা চা আর চা। তাদের হয়তো চায়ের সঙ্গে টাটাও লাগে না, কিন্তু দিনে লিটার লিটার চা তাদের লাগবেই। মানে প্রচণ্ড গরম, যেখানে গরম জিনিস জাস্ট নেওয়া যায় না, সেই সময়ও আমি তাদের দেখেছি তারা চাটা কন্টিনিউ করে যাচ্ছে। হ্যাটস অফ টু দেম। আপনারও নিশ্চয়ই এরকম কোনো অভ্যেস আছে যেটার প্রতি আপনি ভীষণভাবে অবসেসড, এটা কিন্তু কোনো রকম ক্ষতি নয়। আপনি কিন্তু আমাকে জানাবেন যে আপনি কোন বিষয়টার প্রতি দারুণ অবসেসড। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে আর কোনো সম্পর্কের কোনো তুলনাই হয় না। আমাদের চারিপাশে আমাদের কত মানুষজন, তাদের সঙ্গে আমাদের নানা রকমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, আর তার সঙ্গেই বন্ধুত্ব, যার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু তার সঙ্গে রয়েছে হৃদয়ের সম্পর্ক। আর সেই সম্পর্ক আমাদের অঙ্গীকার করে পাশে থাকার, সাথে থাকার। আজ আমরা কথা বলবো এই বন্ধুত্ব নিয়ে আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা বন্ধুত্ব নিয়ে তো কথা বলবোই, কারণ বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যা আমাদের সব সময় একটা অদ্ভুত ভালো লাগা মিশিয়ে দেয়। সেই বন্ধুর গল্প থাকছে, তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাকে চিনে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। এই যে আমাদের এত বন্ধু, তার মধ্যে থেকে সেই একজন সবচেয়ে ভালো বন্ধুকে খুঁজে বার করাটা, যদিও কাজটা খুব একটা সহজ নয়, কিন্তু সেই কাজটা করতে পারলে নিজেরা কিন্তু অনেকটা ভালো থাকা যায়। আজ আমরা এই বন্ধুত্বের গল্প নিয়ে রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের এখন এই যে একটা সোশ্যাল মিডিয়ার একটা যুগ, যখন আমরা এক ক্লিকেই খুঁজে বার করতে পারি কয়েক হাজার বন্ধু, যেখানে আমাদের যে কোনো ফটো, আমাদের ভিডিও যখন আমরা পোস্ট করি, সেই সব বন্ধুদের প্রচুর লাইক, প্রচুর কমেন্ট আমরা পেয়ে থাকি। ভেরি নাইস, বিউটিফুল, অসাম, এমনকি প্রচুর প্রচুর লাইক অ্যান্ড কমেন্ট। আর সেখান থেকেই কিন্তু আমরা দেখি যে আমাদের সবার কত কত বন্ধু। কিন্তু যখন সত্যি আমাদের কোনো ক্রাইসিস হয়, যখন আমাদের সত্যি পাশে কোনো ভালো বন্ধুকে প্রয়োজন হয়, তখন আমরা কজনকে খুঁজে পাই সেটা জানাটা বোধহয় ভীষণ প্রয়োজন। আর সেখান থেকেই আমরা খুঁজে নিতে পারি আমাদের সেই সবচেয়ে ভালো বন্ধুকে। জানবো আমাদের আজকের এই বন্ধুত্বের গল্পের আড্ডা চলবে, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লাগছে, মন ভালো লাগছে না, আর সেই মনকে এক মুহূর্তে বদলে দিতে পারে একজন ভালো বন্ধু। আর সেই জন্যই বোধহয় সবার জীবনে একজন ভালো বন্ধু, প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তার কিন্তু ভীষণ প্রয়োজন। আর সেই বন্ধুত্বের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট.কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আমাদের আজকের পপকর্নে এই যে বন্ধু নিয়ে কথা বলছি, আমরা তো সবাই জানি যে আমাদের সবার জীবনে বন্ধুর কতটা দরকার। কিন্তু সেই যে ভালো বন্ধু, সেই ভালো বন্ধু কিভাবে আমাদের মনটাকে ভালো করে দিতে পারে? আসলে এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবার জীবনেই তো কোনো না কোনো একটা অসুবিধে সুবিধে এগুলো সব সময় চলতে থাকে আমাদের জীবনে। আর সেখানেই এমন অনেক কথা আছে যেগুলো হয়তো আমরা আমাদের খুব কাছের মানুষদের সাথেও সেটা আমরা শেয়ার করতে পারি না। কিন্তু সেই যে প্রিয় বন্ধু, সে কিন্তু সেই কথাটা একদম না বললেও বুঝে নিতে পারে। সে আমাদের মুখ দেখেই বুঝে নিতে পারে আমরা কোনো একটা অসুবিধের মধ্যে দিয়ে চলছি। আর সেখান থেকেই তার কাছে খুব সহজভাবেই সেই সমস্যাগুলো তার সঙ্গে শেয়ার করা যায়। আর তারপর সেই কিন্তু তার ওই হাতটা কাঁধে দেয়, যেটা ভীষণভাবে মনের জোরকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর সেই ভালো থাকার, ভালো বাসার অঙ্গীকার নিয়ে কিন্তু বন্ধুত্ব। সেই বন্ধুত্বের গল্প জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বন্ধুত্ব নিয়ে। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে অন্য কোনো সম্পর্কের সত্যি কোনো তুলনাই হয় না। সেই ছোট্টবেলা থেকে কোনো না কোনো বন্ধুর সাথে কিন্তু আমাদের পথ চলা শুরু হয়ে যায়। সেই ছোট্টবেলায় একসাথে সেই স্কুলে টিফিন শেয়ার করা, একসঙ্গে ছুটতে গিয়ে খেলতে যাওয়া, সব কিছু মিলেই সেই যে বন্ধুত্বের সূত্রপাত। তারপর থেকে জীবনের প্রতিটি পদক্ষেপেই কিন্তু আমাদের বন্ধুত্ব, এই সম্পর্কটার যে গুরুত্ব, সেটা আমরা আরও বেশি করে বুঝতে পারি। আর তারপর যখন অনেকটা বড় হয়ে অনেকটা দূরে চলে যাওয়া, অনেক সময় হয় যে সবচেয়ে কাছের যে প্রিয় বন্ধু একটা সময় ছিল তার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, কারণ সেটা বলা যায় ভৌগোলিক দূরত্ব। হয়তো দুজন দুই দেশে রয়েছেন, কিন্তু তাদের সঙ্গে একটা সময় ছিল, এতটাই তারা একে অপরের সঙ্গে সময় কাটিয়েছেন, একে অপরের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিয়েছেন। আবার এখন এত বছর পরে যখন তার সাথে দেখা হয়, সত্যি আনন্দে হয়তো চোখ দিয়ে জলই বেরিয়ে যায়। কারণ বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে সেই উঁচু নিচু, দেশ পরদেশ কিছুই যেন আর আলাদা করতে পারে না, সেই বন্ধুত্বের সম্পর্ক। যেই বন্ধুত্বের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন জারি থাকবে। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচ মিশালি, নানা রকম খামখেয়ালি, রোগা মোটা অসীম বলি। আমার কিছু বন্ধু আছে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমি অনামিকা। আজ আমরা কথা বলছি বন্ধুত্ব নিয়ে। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে আর কোনো সম্পর্কের কোনো তুলনাই হয় না। আগামীকাল 8 জুন বেস্ট ফ্রেন্ড ডে, তাই আজ আমরা বন্ধুত্বের গল্প নিয়েই রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়, যেখানে আমাদের কথায় কথায় উঠে আসলো নানা রকমের বন্ধুত্বের গল্প। আমরা জানি আমাদের সবার জীবনেই প্রচুর প্রচুর বন্ধু রয়েছে, তার মধ্যে থেকে সেই যে সবচেয়ে ভালো বন্ধু, প্রিয় বন্ধু, আমাদের সেই বেস্ট ফ্রেন্ডকে খুঁজে নেওয়াটা কিন্তু ভীষণ দরকার, কারণ আমাদের জীবনে তার গুরুত্ব সত্যি অপরিসীম। সেই বন্ধুত্বের গল্প নিয়ে আমাদের আজকের মতো আড্ডা এখানেই শেষ করতে হবে। তবে ওই যে কথা দিচ্ছি, আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

প্রিয়তজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: Participants, Ritupala Sengupta and Monami Ghosh. Yes!

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: That touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.

মানা। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বলল মেলতে মানা? আমি আছি তো আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
6: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কাল

একটি গাছ একটি প্রাণ, এ কথা তো আমরা প্রত্যেকেই জানি। মানে গাছেরও প্রাণ আছে, আবার গাছ বিভিন্ন সময় বিভিন্ন জীবের প্রাণও বাঁচিয়ে থাকে। কিন্তু এই গাছকে ঘিরে যে কত কথা, কত গল্প, কত কাহিনী আছে সেটা কি আপনি জানেন? তো রেডিও বাংলায় .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর যে কথাটা বলছিলাম যে একটি গাছ একটি প্রান্ত বটেই, কিন্তু তার সঙ্গে এই গাছকে ঘিরে এরকম অজস্র তথ্য, ঘটনা এবং গল্প আছে যেগুলো শুনলে একদম তাক লেগে যেতে হয়, বুঝলেন তো? সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India,
5: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

পৃথিবীতে সর্বাধিক বেঁচে থাকে যে প্রাণী, সেই প্রাণীর নামটা ঠিক কি? সেটা বললে অনেকেই বলবেন যে গজকচ্ছপ, আবার অনেকে বলতে পারেন যে নীল তিমি, কারণ দুজনেই মোটামুটি 450 থেকে 500 বছর পর্যন্ত বেঁচে ফেলতে পারে। কিন্তু আমি যদি বলি যে এরা, এই প্রাণীর কাছে কিন্তু একেবারেই কোনো মানে ধারে কাছে আসতে পারে না, এবং এই প্রাণীর নাম হলো গাছ। আগে হ্যাঁ হ্যাঁ গাছ। ক্যালিফোর্নিয়ায় কিছুদিন আগে একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে কিছু কিছু জায়ান্ট ট্রি আছে যেগুলোর বয়স গড়পড়তা 4000 থেকে 5000 বছর। ভাবতে পারছেন, 4000 থেকে 5000 বছর ধরে গাছগুলো বেঁচে রয়েছে। শুধুমাত্র তাই নয়, এরকম কিছু উদ্ভিদ, এরকম কিছু গাছ আছে যাদের মৃত্যু কখনোই বয়সের কারণে হয় না। এরকমই অদ্ভুত ব্যাপার ঘটে গাছেদের সঙ্গে। তো রেডিও বাংলানেট.কম এ আজকে ইচ্ছে রানার আড্ডার আসরে গাছকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

একটা ব্যাপার নিয়ে কিন্তু এখন প্রায় প্রত্যেকেই প্রচণ্ড কনশাস, সেটি হলো ইলেকট্রিসিটি। শুধুমাত্র ইলেকট্রিসিটি নয়, ইলেকট্রিসিটি বিল। কিন্তু আপনি জানেন কি, এক্ষেত্রেও গাছ আপনাকে হেল্প করতে পারে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর গাছকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে আমাদের ইলেকট্রিসিটি বিল কমাতেও কিন্তু গাছ খুব বেশি করে সাহায্য করতে পারে। দেখা গেছে যে ওয়েল প্ল্যান্ড ওয়েতে যদি আপনারা গাছ বাড়িতে পোতেন, ঠিকঠাকভাবে গাছের ছায়া যদি আপনার বাড়িতে পড়ে, তাহলে আপনার বাড়ির টেম্পারেচার কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে, এবং তার ফলে আপনার ইলেকট্রিসিটি কনজাম্পশন কমতে বাধ্য, এবং অবশ্যই আপনার ইলেকট্রিসিটি বিলও কমতে বাধ্য। তো রেডিও বাংলানেট ডট কমে গাছকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

কথায় বলে গল্পে গরু গাছে ওঠে, কিন্তু আমি যদি বলি যে বাস্তবে গাছ চাঁদে যায় এবং সেখান থেকে ফেরত চলে আসে, শুনতে অদ্ভুত লাগছে না? কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোপুরি সত্যি। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, গাছকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে এই পৃথিবীর বুকে এরকম কিছু গাছ আছে যারা কি না চাঁদে গিয়েছিল এবং সেখান থেকে আবার ফেরত চলে এসছে। গল্পটা হচ্ছে এরকম যে 1971 খ্রিস্টাব্দে Apollo 14-এ ইউএসএ গভর্নমেন্ট নাসা কিছু গাছের বীজ সেখানে পাঠিয়েছিল এক্সপেরিমেন্টেশনের জন্য। তারপরে আলটিমেটলি সেই Apollo 14 যখন মিশন আবার ফেরত আসে, সেই গাছগুলোকে নিয়ে চলে আসে এবং পরবর্তীকালে সেই গাছ কিন্তু মাটিতেই পোতা হয়েছে এবং সেই গাছ থেকে যে উদ্ভিদ বড় গাছ তৈরি হয়েছে তারাও কিন্তু দিব্যি বহাল তবিয়তে আছে। কাজে এই সমস্ত গাছগুলো কিন্তু সিরিয়াসলি চাঁদ থেকে ঘুরে চলে এসেছে, বুঝলেন? তো রেডিও বাংলানের ডট কমে এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার জন্য ওয়েট করবে এই গাছকে নিয়ে আরও অনেক কথা। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনাকে যদি বলি যে গাছেরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে, তাহলে কি আপনি অবাক হবেন? আমি বলবো হবেন না, তার কারণ গাছেরা কিন্তু পারে এটা করতে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে গাছেরা নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্য এক ধরনের রাসায়নিক পদার্থ পাতা থেকে নিষ্কাশন করতে পারে, তার নাম ফেনোলিক্স। আর এই ফেনোলিক্স ডিটেক্ট করে আশেপাশের যে সমস্ত উদ্ভিদ আছে তারা নিজেদের আত্মরক্ষা করতে সক্ষম হয়। স্পেশালি এটা বেশি কাজ করে যখন কিনা কোনো ইনসেক্ট কোনো গাছকে অ্যাটাক করে। একটি গাছ যখন অ্যাট্যাক্ট হয় ইনসেক্টসের দ্বারা, তখন এই ফেনোলিক্স ছেড়ে সে চারপাশের অন্যান্য গাছকে সাবধান করে দেয় যে তারা যেন এই অ্যাট্যাক প্রতিহত করার মতো কোনো ব্যবস্থা নিতে পারে। আর বিভিন্ন ক্ষেত্রে এরকম ব্যবস্থা নিয়েও থাকে অন্যান্য গাছেরা। শুনতে কীরকম অদ্ভুত লাগছে না? কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু সত্যি। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি ছিল গাছকে নিয়ে। একটি গাছ একটি প্রাণ। আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম যে একটি প্রাণ তো বটেই, কিন্তু গাছকে ঘিরে এরকম অজস্র কথা কাহিনী এবং গল্প আছে যেগুলো কিনা এক কথায় অবিশ্বাস্য কিন্তু পুরোপুরি সত্যি। তো কেমন লাগলো বলুন তো আপনার।

জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে আরও একটা কথা বলার আছে, সেটা হলো যে এই গাছকে নিয়ে আরও অনেক কথা বলার আছে, কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই গাছকে নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglane.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডা শুরু হয়েছে, আর সেই আড্ডায় অবশ্যই গল্প হবে জমজমাট, আর তার সাথে সাথে থাকবে কিছু ভালো ভালো গান, আর সেই গানগুলো শুনবো তো অবশ্যই। কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানে.com, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglane.com-এ আমি রুবিনা হাজির এবং যেহেতু কান্দুরিয়ার আড্ডা মানেই হচ্ছে কিছু নস্টালজিয়াকে আমরা উস্কে দিই, আবার কিছু ছোটবেলার কথা মনে করি, আবার কখনো কখনো নতুন কোনো বাংলা সিনেমার আপডেট দিই, আবার সব ব্যস্ততার মাঝখানেও কখনো কখনো সেই বন্ধুত্বের কথাগুলো বলি। আর বন্ধুত্বের কথা বলতে বলতেই বারবার যেটা মনে হয় সেটা হচ্ছে স্কুল লাইফ বা কলেজ লাইফ। আর কলেজ লাইফ বলতে যেটা সবচেয়ে বেশি মিস করি আমরা সেটা হচ্ছে আর কিচ্ছু না, সেটা কলেজ ক্যান্টিনের আড্ডা। আই এম শিওর যে আপনিও সেই কলেজ ক্যান্টিনের আড্ডা মিস করেন, তাই জন্য আজকের সেই মুহূর্তগুলো যেগুলো আমরা ক্যান্টিনে বসে আড্ডা দিয়েছি এবং ক্যান্টিনে সেই মুহূর্তগুলো তোলার চেষ্টা করব, ধরানোর চেষ্টা করব শুধুমাত্র এই আড্ডার মাধ্যমে।

কলেজ মানেই হচ্ছে একটা বাধার বা বাঁধন থেকে মুক্তি পাওয়া, তাই তো? ঠিক পড়াশোনা হয়েছে তো, মানে আমাদের কলেজে যে যে ক্লাসগুলো হতো সেই ক্লাসগুলো ঠিকঠাক করে করে, আবারও বলছি ঠিকঠাক করে করে, কারণ কলেজে পড়াশোনাটা অনেক কমই হতো। তো সব সময় কোনো কোনো মানুষজন বা স্টুডেন্ট সেই সবাইকে আমরা কোথায় পেতাম? ক্যান্টিন, ক্যান্টিনে বসে সেই আড্ডা, এবং ক্যান্টিন থেকে কত যে ক্রিয়েটিভ আইডিয়া বেরোতো সেটা কিন্তু মানে ভোলার নয়। অনেকেই আছে যারা গান ভালোবাসে, তাদের সিঙ্গার হওয়ার প্রথম ইচ্ছাটা বা এই যে বন্ধুদের কাছ থেকে একটা প্রশংসা পাওয়া গান নিয়ে, নাচ নিয়ে, আবৃত্তি নিয়ে বা কিছু একটা ভয়েস নিয়ে, যেসব যারা ক্রিয়েটিভলি কাজ করে, সেই সব কিছু যেগুলো আমরা ক্যান্টিনে বসে আড্ডা দিতে দিতে শুরু করতে পারি, সেই সব কিছু শুরু হয়েছে কলেজ ক্যান্টিনে। তাই কলেজের ক্যান্টিন ভীষণভাবে স্পেশাল, আর আমাদের জীবনেও স্পেশাল এই ক্যান্টিনের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

কত বড় বড় সিঙ্গার তাদের গান লিখেছেন বা তাদের গান লেখা শুরু হয়েছে কলেজ ক্যান্টিনে। কলেজ ক্যান্টিন নিয়ে কত সিনেমার গান আছে, অবশ্যই সেই আড্ডাগুলো তো আমাদের চোখের সামনে ভাসছে এই আড্ডাটা দিতে দিতে। এবং আমার মনে হয় যে আমরা যখন কলেজে পড়তাম ক্যান্টিনেও বসে, কিন্তু আমাদের কাছে ওই 90s-এর গানগুলোই একটা প্রধান বিষয় ছিল বা একটা প্রধান অস্ত্র ছিল বলা যেতে পারে আড্ডার মূল বিষয়। তাছাড়াও আরও অনেক কিছু নিয়ে আড্ডা করতাম, এবং সবথেকে বেশি সেটা হচ্ছে পলিটিক্স। যারা পলিটিক্স ভালোবাসত, পলিটিক্স বুঝত, তারা কিন্তু রাজনীতি নিয়েও কিন্তু ভীষণভাবে আলোচনা হতো। মানে আমরা যদি ভাবি যে কলেজ ক্যান্টিন নামে খুবই একটা খুব ক্যাজুয়াল আড্ডা, সেখানে কোনো গম্ভীর আলোচনা হয় না বা সেখানে কোনো ইন্টেলেকচুয়াল কথাবার্তা হয় না, তাহলে কিন্তু খুব ভুল ভাববো। যেমন সামনে কফির বা চায়ের কাপ থাকতো বা কখনো এক প্লেট চানাচুর বা চাউমিন থাকতো, তো সেখানে ঠিক সেই রকমই একটা দিকে গান বাজনা হতো এবং তার সাথে সাথে রাজনীতি নিয়েও কিন্তু কথাবার্তা হতো।

কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

কলেজ ক্যান্টিন থেকে অনেক স্মৃতির শুরু, আবার এই কলেজ ক্যান্টিনে অনেক স্মৃতি কিন্তু ভেঙে চুরমার হয়েছে। তো এই কলেজ ক্যান্টিনের আড্ডা দিতে দিতে আমি তো ভীষণ নস্টালজিক হয়ে পড়ছি, এবং আমি যতটা মানে আমি শেয়ার করতে পারছি সেই সবটাই আমার ভিশন থেকে। তো আপনার যে কলেজ ক্যান্টিনের ভিশনটা বা আপনি কিভাবে কলেজ ক্যান্টিনে উপভোগ করেছেন, কিভাবে আড্ডা দিয়েছেন, সেই সব কিছু আমি জানতে চাই এবং অবশ্যই এই আড্ডায় শেয়ার করতে চাই। তাই জন্য অবশ্যই আমাকে জানাতে হবে, আমার সাথে থাকতে হবে, আড্ডা দিতে হবে, ভালোবাসতে হবে, আর অবশ্যই ফলো করতে হবে www.radiobanglalay.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর এভাবেই সোম থেকে শুক্র কিন্তু আমাদের আড্ডাটা ছাড়ি থাকে, আর আজ সেইভাবেই একটা অন্যরকম আড্ডা। পৃথিবীতে এমন কোনো মানুষ আছেন নাকি যিনি একবার শুনে নিখুঁত গান গান? আছে, ডেরেক প্যারাভিসেনি, তার কথা শোনাবো। পৃথিবীতে এমন মানুষ আছেন যিনি দাঁত দিয়ে ট্রেন টেনে দেবেন? ইয়েস, আছে। এমন এক ভারতীয় মালয়েশিয়ার রাধকৃষ্ণন ভেলু, আছে। এমন একজন মানুষ যিনি থামতে জানেন না, আছে পৃথিবীতে? ইয়েস, আছে, ডিন কার্নাজেস। তো এইরকম কিছু মানুষকে নিয়ে আজকের বিস্ময়কর কাহিনী। তথ্যসূত্র কৌশিক রায়ের একটি প্রতিবেদন থেকে। তাই কোথাও যাবেন না, আমরা জুড়ে থাকবো আজকের স্পেশাল আড্ডা বিস্ময়কর কিছু ব্যাপার স্যাপার নিয়ে। তাই জুড়ে থাকুন আর শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com। এখন ইয়েস গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination with us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangladesh.
5: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

বিষয়কর কাহিনী নিয়ে আবারও ফিরেলাম আমি সৌভিক, শুধুমাত্র গান মুসাফিরে। শুনছেন সৌভিকের সঙ্গে, আর এভাবেই আমাদের আড্ডা জারি আছে সোম থেকে শুক্র। স্টিলের তৈরি দড়ির এক প্রান্ত 297.1 মেট্রিক টন, ওজনে 7 কামরার এক ট্রেনের সঙ্গে বাঁধা অন্য প্রান্ত কোথায়? তার মুখে। ইয়েস, দাঁত দিয়ে কামড়ে সেই বিশালাকার ট্রেনটিকে অবলীলায় টেনে আনলেন 2.8 মিটার। এই সময় তিনি দুই লাইনের মাঝে বসে দুহাত দিয়ে লাইনকে ধরে স্লিপারকে পা দিয়ে ঠেলছিলেন। তিনি মালয়েশিয়ার রাধকৃষ্ণন ভেলু ওরফে কিং টুথ। রাধকৃষ্ণন কঠোরভাবে নিরামিষাসী এবং জাতিগতভাবে ভারতীয়। দাঁত দিয়ে সবচেয়ে ভারী জিনিস টানার এই ব্যাখ্যাহীন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসটি আজ অক্ষত। সেদিন কুয়ালালামপুরে তিনি 2003 সালে তার নিজের তৈরি রেকর্ড নিজেই ভেঙেছিলেন। সেবার তিনি 260.8 মেট্রিক টন ওজনের ট্রেনকে 4.2 মিটার টানেন, মানে 13 ফুট 9.3 ইঞ্চি। ভাবা যায়, একজন ভারতীয়। সালাম সেই মানুষটিকে, অর্থাৎ আমরা সেই মানুষটার কথা বলছি। তিনি মালয়েশিয়ার রাধকৃষ্ণন ভেলু ওরফে কিং টুথ। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের স্পেশাল একটা বিস্ময়কর কাহিনী নিয়ে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

স্টিফেন উইলশায়ারের বিস্ময়কর শিল্পকর্মের বৈশিষ্ট্য হলো তিনি একবার কোনো কিছু দেখে মনের ক্যামেরায় যে ছবি তুলে দেন, তুলির ছোঁয়ায় তাকিয়ে একেবারে নিখুঁত ও বিশদভাবে তুলে ধরতে পারেন। আমরা শুনছি রেডিও বাংলানেট ডট কমে গান মুসাফিরে বিস্ময়কর কাহিনী শুধুমাত্র সৌভিকের সঙ্গে। তো বিশেষত তাকে যদি হেলিকপ্টারে করে কোনো শহরের ওপর দিয়ে একবার উড়ি নিয়ে যাওয়া যায়, তাহলে আশ্চর্য ফটোগ্রাফিক মেমারির সাহায্যে তিনি আকাশ থেকে দেখা সেই শহরের পুরনো ল্যান্ডস্কেপ সম্পূর্ণ ত্রুটিহীনভাবে এঁকে ফেলতে পারেন। যেমন সংক্ষিপ্ত হেলিকপ্টারের যাত্রার পর তিনি লন্ডনের 11 বর্গকিমি এলাকার বিস্তারিত ছবি এঁকেছিলেন। নিউ ইয়র্কের ওপর দিয়ে 20 মিনিট হেলিকপ্টার যাত্রার পর 790 বর্গকিমি এলাকার 19 ফুট লম্বা যে ছবি তিনি আঁকেন, তা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের 86 তলার অবজারভেশন ডেকে রাখা আছে। তো আকাশপথে বেড়ানোর পর উইলশায়ার 7 দিন ধরে টোকিও শহরের 32.8 ফুট লম্বা নিখুঁত ছবি আশ্চর্য দক্ষতা এঁকেছেন। আর তার এই শিল্প তালিকায় দৈত্যাকৃতিক ক্যানভাস ধরা আছে রোম, হংকং, ফ্রাঙ্কফুর্ট, মাদ্রিদ, সিডনি, দুবাই ও জেরুজালেম শহরে। আপনি এটা শুনে আরও আশ্চর্য হয়ে পড়বেন যে 1974 সালে 24 এপ্রিল ইংল্যান্ডে জন্ম নেওয়া এই মানুষটি জন্ম থেকেই অটিজম রোগে আক্রান্ত। ভাবতে পারছেন কি চ্যালেঞ্জ! সঙ্গে থাকুন, আরও বিস্ময়কর ঘটনা শুনব এবং আবারও রেডিও বাংলা নেট ডট কমের পক্ষ থেকে তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা। সঙ্গে থাকুন।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আবারও আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে, বিস্ময়কর ঘটনা নিয়ে। হ্যাঁ, আর এই বিস্ময়কর ঘটনার যিনি লেখক তিনি হচ্ছেন কৌশিক রায়, এবং তারই একটা প্রতিবেদন থেকে আপনাদেরকে শেয়ার করছি আজকের এই স্পেশাল শো। এবং শুধু শেয়ার করছি না, সমৃদ্ধ হচ্ছি এবং আমরা প্রত্যেকে এই বিস্ময়কর মুহূর্তের সাক্ষী থাকছি। যে মানুষ থামতে জানে না, ঘুমানো তো দূরের কথা, একটু বিশ্রাম না নিয়ে একটা মানুষ টানা 80 ঘন্টা 44 মিনিট ধরে দৌড়ে 560 কিমি অতিক্রম করলেন, কিংবা দক্ষিণ মেরুর -25°C তাপমাত্রায় অবলীলায় শেষ করতেন দীর্ঘ ম্যারাথন, কিংবা টানা 50 দিন 50টি রাজ্যের ম্যারাথনে অংশ নিলেন আমেরিকার নাগরিক আলট্রা ম্যারাথন ম্যান ডিন কার্নার্ডেজের মতো স্ট্যামিন বা শারীরিক সক্ষমতার এমন উদাহরণ আর কোথায় আমাদের আছে তা জানা নেই। আসলে তার বিস্ময়কর আরও কিছু কৃতিত্বের মধ্যে রয়েছে। কীরকম, দ্য রিলে 320 কিমি 11 বার সম্পূর্ণ করা, দিন প্রতি 65 থেকে 80 কিমি দৌড়ে 75 দিনে ডিসনিল্যান্ড থেকে নিউ ইয়র্কের 4,800 কিমি অতিক্রম করা, সাঁতরে সান ফ্রান্সিসকো বে পেরোনো, ট্রেডমিলে 24 ঘন্টায় 238 কিমি দাঁড়ানোর মতো বহু ব্যতিক্রমী বিস্ময়। কার? ডিন কার্নার্ডেজ। radiobangladesh.com-এ পক্ষ থেকে তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও বিস্ময়ে ফেরার কথা। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজব এক বিস্ময়ের ঘটনা যা আমাদেরকে সমৃদ্ধ করতে সাহায্য করছে। সঙ্গে থাকুন।

0: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
2: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.
6: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
7: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
8: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
6: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তো দেখতে দেখতে আমরা কিন্তু সময়ের একদম শেষ দিকে পৌঁছে গেছি, এবং সত্যি কথা বলতে নিশ্চয়ই আপনাদের অনেকেরই বিষয়ে লেগে গেছে অলরেডি। তো আজকের এই আড্ডা শেষ করব আরেকটা এরকম বিস্ময়কর ঘটনা দিয়ে। কেমন লাগলো আজকের এই শো? এই শো শেষের পর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না 4447503965712 তে। আর যারা ইমেল করছেন এইভাবেই করবেন, gmail@radiobanglanet.com এ পাঠিয়ে দেবেন আমাকে যে আজকের এই স্পেশাল গান মুসাফিরের শো আপনাদের কেমন লাগলো আর কেমন লাগছে গান মুসাফির শুনতে। অবশ্যই কিন্তু 4447503965712 তে হোয়াটসঅ্যাপ করে জানান, এবং আপনাদের মতামত আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইভাবেই কিন্তু radiobanglanet.com 250,000 বন্ধুরা আপনারা যেভাবে আমাদের সঙ্গে জুড়ে আছেন আরও আরও জুড়ে থাকার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আর তাই অবশ্যই আপনাদের সহযোগিতা বিশেষ প্রয়োজনীয়। 1979 সালের 26শে জুলাই লন্ডনে অকালে জন্ম নেন ডেরেক প্যারাভিসিনে। তো জন্মানোর সময় তার ওজন ছিল স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম, ফলে জন্মানোর পরে তাকে 3 মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে কাটাতে হয়। অটিস্টিক মানে সেভেন্ট সিন্ড্রোম এবং দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও ধীরে ধীরে সঙ্গীতের বিস্ময় হয়ে ওঠেন প্যারাভিসিনে। মাত্র 2 বছর বয়সে নার্সারি রাইম বলতে না পারলেও পিয়ানোয় তিনি তা বাজিয়ে শোনাতেন। 4 বছর বয়সে পিয়ানোয় স্নাতক ডিগ্রি লাভের পর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি, কারণ ততদিনে তিনি একজন ব্যতিক্রমী শিল্পী হয়ে উঠেছেন। আশ্চর্যজনক লাগলেও এটাই সত্যি যে তার দৃষ্টিশক্তি না থাকলেও শ্রবণ ক্ষমতা বিস্ময়কর। তিনি যে কোনো গান শুধুমাত্র একবার শোনার পরে পিয়ানোয় সেটা নিখুঁতভাবে বাজাতে পারেন। ডেরেক প্যারাভিসিনে, radiobanglanet.com এর পক্ষ থেকে তার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা। আমাদের এ পর্যন্তই থামতে হবে আজ। আগামীকাল ঠিক এই সময় দেখা হবে আর আবারও কিছু ঘটনার সাক্ষী থাকব আমরা। আর এই বিস্ময়কর ঘটনাগুলো সত্যি একটা চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের প্রত্যেককে হতে হবে। আর আমি নিশ্চিত এই চ্যালেঞ্জকে অতিক্রম করেই সাফল্যের শিখরে পৌঁছন তারাই। আর তাই তাদেরকে সালাম সালাম সালাম। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল। টাটা।

কি খবর? আজ আবার চলে এসেছি আপনার সঙ্গে আড্ডা দিতে, এই একটা ঘন্টা শুধু আপনার আর আমার। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, আড্ডা মারার সবথেকে মনের মতো সঙ্গী হলো চা, এটা নিশ্চয়ই আপনিও মানেন। আপামর বাঙালির এক বিশেষ পানীয় চা। সুখে দুঃখে, প্রেমে বিরহে, আড্ডায় সব কিছু নিত্যসঙ্গী যেন চা। এই চা খেতে খেতে কখন যে আপনার প্রেম হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। চায়ের সঙ্গে প্রেম হতে পারে, চায়ের দোকানে গিয়ে প্রেম হতে পারে, প্রেম করতে করতে চা খাওয়ার যে ক্লাইম্যাক্স সেটা হতে পারে। চা নিয়ে কিন্তু আলাদাই ফ্যান্টাসি আছে। তো চা নিয়ে যখন আপনি বসবেন, আপনার মনে অনেক রকম ভাবনা আসবে, অনেক কিছু ডিসকাশনস আসবে, বন্ধুদের সঙ্গে চা খেতে খেতে আপনি আলোচনায় ডুবে যাবেন। আপনিও তো আমার খুব কাছের একজন বন্ধু, আপনি বরং চা খেতে খেতে একটা গান শুনে নিন, আর আমি ফিরব ছোট্ট একটা গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরঙ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এতক্ষণ আপনি শুনছিলেন তিন কাপ চায়ের টাইটেল ট্র্যাক। এই তিন কাপ চা বলতেই আমার ট্রিমেন্ডার্স থ্রির কথা মনে পড়ে যায়। আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, আমি এবং আমার দুই বিশেষ বন্ধুর একটা ট্রিমেন্ডার্স থ্রি নামে গ্রুপ আছে। আমরা যখন আড্ডা মারতে যাই কিংবা চা খেতে যাই, যদিও আমি খুব একটা চা লাভার নই, কিন্তু ওদের পাল্লায় পড়ে মাটির ভারে অ্যাসথেটিক চুমুকটা দিতেই হয়। তো আমাদের এই মাটির ভারের এক কাপ চা নিয়ে ঘন্টার পর ঘন্টা কিভাবে যে আড্ডা মারতে মারতে কেটে যায় সত্যি আমরা নিজেরাও জানি না। আমাদের ঝগড়া হয় ওই চায়ের কাপ নিয়ে, আমাদের প্রেম হয়, বন্ধুত্বের মধ্যে একটা অদ্ভুত প্রেম আছে, এবং চায়ের চুমুক দিয়ে, মানে চাটা যদি সত্যিকারের সুন্দর হয়, সেই চায়ের প্রতি একটা আলাদা প্রেম হয়ে যায়। এই চায়ের প্রেম নিয়ে একটা কথা মনে পড়ে গেল। কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু সত্যি চাটা ভীষণ ভালোবেসে বানায় এবং তাদের চাটা কোথাও না কোথাও মুখে লেগে থাকে। মানছি আমি টি লাভার নই, কিন্তু এরকম একটা গল্প আছে, সেটা নিয়েই ফিরছি। ততক্ষণ আপনি চা খেতে থাকুন এবং শুনতে থাকুন দারুণ সুন্দর কিছু গান।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা। প্রথমত

ভীষণ অসম্ভবে তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমায় চাই, না বলা কথায় আমি তোমাকেই চাই। হ্যাঁ, এক কাপ চায়ে আমি শুধু তোমায় চাই, রাগ ভালোবাসা বিরহ না বলা কথায় শুধু তোমাকেই চাই। আপনারও নিশ্চয়ই ইচ্ছে হচ্ছে আমার চায়ের সঙ্গী হওয়ার জন্য, তাই দেরি না করে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে দিন, +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চা নিয়ে গল্পের শেষ নেই, চা নিয়ে আড্ডারও শেষ নেই। আচ্ছা, আপনারও নিশ্চয়ই চা নিয়ে কোনো রকম গল্প রয়েছে, সেটা নিশ্চয়ই আপনার ইচ্ছে হচ্ছে আমাকে জানানোর, চটপট জানিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, +447503965712। আপনারও নিশ্চয়ই চায়ের কোনো ফেভারিট ডেস্টিনেশনস আছে, যেখানে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র একবার কিংবা দুবার চা নিয়ে আপনি সময় কাটিয়ে দিতে পারেন, সেই ডেস্টিনেশনটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর জানাবেন আপনার চা খাওয়ার সঙ্গী কে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। ফিরছি আরও কিছু সুন্দর গানের পরে।

ফিরে এলাম চায়ের বিরতির পর। শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। আচ্ছা, আমি কিছু কিছু মানুষের কথা বলবো যারা চা নিয়ে বিভৎস অবসেসড, মানে শুতে বসতে খেতে ঘুমোতে বই পড়তে পড়তে ঝগড়া করতে করতে মারপিট করতে করতে শুধু চা চা আর চা। তাদের হয়তো চায়ের সঙ্গে টাটাও লাগে না, কিন্তু দিনে লিটার লিটার চা তাদের লাগবেই। মানে প্রচণ্ড গরম, যেখানে গরম জিনিস জাস্ট নেওয়া যায় না, সেই সময়ও আমি তাদের দেখেছি তারা চাটা কন্টিনিউ করে যাচ্ছে। হ্যাটস অফ টু দেম। আপনারও নিশ্চয়ই এরকম কোনো অভ্যেস আছে যেটার প্রতি আপনি ভীষণভাবে অবসেসড, এটা কিন্তু কোনো রকম ক্ষতি নয়। আপনি কিন্তু আমাকে জানাবেন যে আপনি কোন বিষয়টার প্রতি দারুণ অবসেসড। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্ধ।

যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে আর কোনো সম্পর্কের কোনো তুলনাই হয় না। আমাদের চারিপাশে আমাদের কত মানুষজন, তাদের সঙ্গে আমাদের নানা রকমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, আর তার সঙ্গেই বন্ধুত্ব, যার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু তার সঙ্গে রয়েছে হৃদয়ের সম্পর্ক। আর সেই সম্পর্ক আমাদের অঙ্গীকার করে পাশে থাকার, সাথে থাকার। আজ আমরা কথা বলবো এই বন্ধুত্ব নিয়ে আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা বন্ধুত্ব নিয়ে তো কথা বলবোই, কারণ বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যা আমাদের সব সময় একটা অদ্ভুত ভালো লাগা মিশিয়ে দেয়। সেই বন্ধুর গল্প থাকছে, তবে এখন শুনব গান। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাকে চিনে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। এই যে আমাদের এত বন্ধু, তার মধ্যে থেকে সেই একজন সবচেয়ে ভালো বন্ধুকে খুঁজে বার করাটা, যদিও কাজটা খুব একটা সহজ নয়, কিন্তু সেই কাজটা করতে পারলে নিজেরা কিন্তু অনেকটা ভালো থাকা যায়। আজ আমরা এই বন্ধুত্বের গল্প নিয়ে রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের এখন এই যে একটা সোশ্যাল মিডিয়ার একটা যুগ, যখন আমরা এক ক্লিকেই খুঁজে বার করতে পারি কয়েক হাজার বন্ধু, যেখানে আমাদের যে কোনো ফটো, আমাদের ভিডিও যখন আমরা পোস্ট করি, সেই সব বন্ধুদের প্রচুর লাইক, প্রচুর কমেন্ট আমরা পেয়ে থাকি। ভেরি নাইস, বিউটিফুল, অসাম, এমনকি প্রচুর প্রচুর লাইক অ্যান্ড কমেন্ট। আর সেখান থেকেই কিন্তু আমরা দেখি যে আমাদের সবার কত কত বন্ধু। কিন্তু যখন সত্যি আমাদের কোনো ক্রাইসিস হয়, যখন আমাদের সত্যি পাশে কোনো ভালো বন্ধুকে প্রয়োজন হয়, তখন আমরা কজনকে খুঁজে পাই সেটা জানাটা বোধহয় ভীষণ প্রয়োজন। আর সেখান থেকেই আমরা খুঁজে নিতে পারি আমাদের সেই সবচেয়ে ভালো বন্ধুকে। জানবো আমাদের আজকের এই বন্ধুত্বের গল্পের আড্ডা চলবে, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: লাগছে,
1: মন ভালো লাগছে না, আর সেই মনকে এক মুহূর্তে বদলে দিতে পারে একজন ভালো বন্ধু। আর সেই জন্যই বোধ হয় সবার জীবনে একজন ভালো বন্ধু, প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তার কিন্তু ভীষণ প্রয়োজন। আর সেই বন্ধুত্বের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট.কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আমাদের আজকের পপকর্নে এই যে বন্ধু নিয়ে কথা বলছি, আমরা তো সবাই জানি যে আমাদের সবার জীবনে বন্ধুর কতটা দরকার। কিন্তু সেই যে ভালো বন্ধু, সেই ভালো বন্ধু কিভাবে আমাদের মনটাকে ভালো করে দিতে পারে? আসলে এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবার জীবনেই তো কোনো না কোনো একটা অসুবিধে সুবিধে এগুলো সব সময় চলতে থাকে আমাদের জীবনে। আর সেখানেই এমন অনেক কথা আছে যেগুলো হয়তো আমরা আমাদের খুব কাছের মানুষদের সাথেও সেটা আমরা শেয়ার করতে পারি না। কিন্তু সেই যে প্রিয় বন্ধু, সে কিন্তু সেই কথাটা একদম না বললেও বুঝে নিতে পারে। সে আমাদের মুখ দেখেই বুঝে নিতে পারে আমরা কোনো একটা অসুবিধের মধ্যে দিয়ে চলছি। আর সেখান থেকেই তার কাছে খুব সহজভাবেই সেই সমস্যাগুলো তার সঙ্গে শেয়ার করা যায়। আর তারপর সেই কিন্তু তার ওই হাতটা কাঁধে দেয়, যেটা ভীষণভাবে মনের জোরকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর সেই ভালো থাকার, ভালো বাসার অঙ্গীকার নিয়ে কিন্তু বন্ধুত্ব। সেই বন্ধুত্বের গল্প জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম।

গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বন্ধুত্ব নিয়ে। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে অন্য কোনো সম্পর্কের সত্যি কোনো তুলনাই হয় না। সেই ছোট্টবেলা থেকে কোনো না কোনো বন্ধুর সাথে কিন্তু আমাদের পথ চলা শুরু হয়ে যায়। সেই ছোট্টবেলায় একসাথে সেই স্কুলে টিফিন শেয়ার করা, একসঙ্গে ছুটতে গিয়ে খেলতে যাওয়া, সব কিছু মিলেই সেই যে বন্ধুত্বের সূত্রপাত। তারপর থেকে জীবনের প্রতিটি পদক্ষেপেই কিন্তু আমাদের বন্ধুত্ব, এই সম্পর্কটার যে গুরুত্ব, সেটা আমরা আরও বেশি করে বুঝতে পারি। আর তারপর যখন অনেকটা বড় হয়ে অনেকটা দূরে চলে যাওয়া, অনেক সময় হয় যে সবচেয়ে কাছের যে প্রিয় বন্ধু একটা সময় ছিল তার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, কারণ সেটা বলা যায় ভৌগোলিক দূরত্ব। হয়তো দুজন দুই দেশে রয়েছেন, কিন্তু তাদের সঙ্গে একটা সময় ছিল, এতটাই তারা একে অপরের সঙ্গে সময় কাটিয়েছেন, একে অপরের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিয়েছেন। আবার এখন এত বছর পরে যখন তার সাথে দেখা হয়, সত্যি আনন্দে হয়তো চোখ দিয়ে জলই বেরিয়ে যায়। কারণ বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে সেই উঁচু নিচু, দেশ পরদেশ কিছুই যেন আর আলাদা করতে পারে না, সেই বন্ধুত্বের সম্পর্ক। যেই বন্ধুত্বের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন জারি থাকবে। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচ মিশালি, নানা রকম খামখেয়ালি, রোগা মোটা অসীম বলি। আমার কিছু বন্ধু আছে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমি অনামিকা। আজ আমরা কথা বলছি বন্ধুত্ব নিয়ে। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে আর কোনো সম্পর্কের কোনো তুলনাই হয় না। আগামীকাল 8th June বেস্ট ফ্রেন্ড ডে, তাই আজ আমরা বন্ধুত্বের গল্প নিয়েই রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়, যেখানে আমাদের কথায় কথায় উঠে আসলো নানা রকমের বন্ধুত্বের গল্প। আমরা জানি আমাদের সবার জীবনেই প্রচুর প্রচুর বন্ধু রয়েছে, তার মধ্যে থেকে সেই যে সবচেয়ে ভালো বন্ধু, প্রিয় বন্ধু, আমাদের সেই বেস্ট ফ্রেন্ডকে খুঁজে নেওয়াটা কিন্তু ভীষণ দরকার। কারণ আমাদের জীবনে তার গুরুত্ব সত্যি অপরিসীম। সেই বন্ধুত্বের গল্প নিয়ে আমাদের আজকের মতো আড্ডা এখানেই শেষ করতে হবে। তবে ওই যে কথা দিচ্ছি, আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: Participants, Ritubala Sengupta and Monami Ghosh. Yes!

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: Voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com. Jai.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বললো মেলতে মানা? আমি আছি তো, আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র ওনলি অন রেডিও বাংলানেট .com।